লাকি আকাশবাণী টিফু ন স্টুডিও ঘুরিয়ে পর পরফাই ফরা মিনিট ভকেপ চকসি রেডিও কার্জু কেদোয়ানারা তাফান নীলি ফ্রিটি হানসে পি কার্ডম নাপা জার্সি পিনিয়া ট্রান্সমিশন ইংপু পনিগ্ল পিনি ওসিক নিফাই ইংকয়রাপলি থেলাঙারনি জাইমেকে ব্যাংলাকি এফ এম ব্যানা লং পেন মেগাহার্স ফারু ইসিরা তকবরেসের ক্যাব লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আলং পেন তানাং লিটুম আকাশবাণী ডিফু স্টেশন আজ আমেক আর্জেক লংজি পিনি কন্ট্রোল রুম আলং সাই আরপুকে ডেঙা বাংমেনকে ইঞ্জিনিয়ার অন ডিউটি সুরেশ সিং বাংফু বাংফি কে পন কেবানা সাইকে ক্লেম পনা বাংমেনকে সার্কলিং টিসো লাপেন ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট সাইকে ক্লেমা বাংমেনকে সামসিং তেরাং

Aprangsi radio channel karju arat atum doana phan nili hinpen kardom pajiri lo kardom nili nili tum arong alam the aputhak masap so thanpon intung nili tum arong isi rong so so lapen ki ong dung chuti ki arat si ke do ke ong lapen arni asai kachong dat pensi কিছু আদন ফুসি কে অং সাই আং ডেং লাকে কমানে হেম কিকিম আমিস্ত্রি কমানে হেংপি কেরেট কেসয় আমিস্ত্রি আনপারটা সাই কাটি কি লাকে আদন ফুটিন তা দরেব আসনসি সাই কাটি কি আং ডেং আলং লাকে আপ্রাংসি মাতে নম্বর ওয়ান কে শখ কাটিকি লাপেন নম্বর হিনি লাগে আর ফেক কাটিকি লাপেন নম্বর কে থম লাগে বাড়ি বিঠুং আলং কবি কাছে এ কাছে সম পেন ইসি আলি কেলং

নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রক্সি প্ল্যাংলোতে দেলহি প্যান এপাচাতাক হিন্দি আলাম প্যান বেরটা আর্জিক লংপো লাপেন পরফাই ট্রক্সি রামিনিত ভ প্ল্যাংলোতে দেলহি প্যান এপাচাতাক ইংলিশ আলাম প্যান বেরটা আর্জিক লংপো।

0: বংশ আপিয়ার ঠে আলহকে কাছে পাতে কাই ননা ননা কাই কে
1: কলা
0: টাইম পাস বলো তাই লাগে না হকটালি দুন দিল
1: লিলো
0: লাসি নিলি পেনাঙা না সোমার দম হান থান নিলি মেথাং আলং নাঙে চাউলি দুন দু সোমার দম হান নিলি থান থান এক্সাম সাতলাং টাইম পাস আফান পি দুন রে পুরহি পামে নয় গিভ ইয়র 100% বেস্ট এফোর্ট লাচি পি দুন দেটা ফি পেন পোলো তাংতে নাং এক্সাম পি দুন পামে নয় নাং কিউন কিউন একে নাং রিদেং রেখে দই কালিল লাকে নাংলি থেংসংকে দো এলি তোমা ফানাং কেলাং আবাং এলি তুম আর নাম বা এলি তোমা হেম্ফু মুক্রাং তোমান হদাই ন আল্লা তুমি নাং লাং দুন পো বলাম থে 100% পি নাংজি লা পেন কাপড় হি দামে ছেপা দুঃখ পিক নেই
1: কালাম কালা
0: লালো সা
1: নাংলি গে হকল তেমা গেট আসাদ লাং সামি উন এলা গেট এক্সাম জং সি মাতে গেট আসাদ লাং সি উন পোলাতে সাইন্টিস্ট মাতে লা রিসার্চ না কেন লি ক্লেমুন তেনতে নাংলি বাং কালা উন দেরা পিটা পিপল হাফু বাং নাংলি ক্লেমপন পে লা পেন তেনন মাই নাংলি থান বাং সে ক্লেমব
0: আহক স্যার লাবাংকে গেট এক্সাম নিলি উন এটল নেট সিতামে নিলি উন এটল ভয়ফি সিতামে নিলি ননামাতকে নিলি আপর মেসেন নিলি খেলাং লগলা আথে মানে নিলি নিং আর নন হিনি বাগ ডকল নিলি কে মাংসন লাবাংকে নিলি এপিএসসি সিতামে ননাবাংকে নিলি নিলি নিং হাং থু দেটল এপিএসসি নিলি নিলিং হাং থু দেটল নিলি প্রফেসর নিলি ক্লেমজি হে মর্নি সি নিলি আওয়ার সাইম এ সেন্ট নিলি প্রফেসর কে নিলি দাম ব্যাগজি ওয়াইফি সিতামে নিলি এম এ থাং আকার বিয়া খেয় কি দুঃখ কিসুং নিলি নন চি থেক দুন লং বমল আমাশি লাবাং সো নিলি সিতামে মর্নি সি নিলি থেতান অফিসার কে মান পেন নিলি সিতামে মে থাং আকার বিয়া খেয় তোমাকে চেরাপ থেক জিয়া ফাঁসি নিলি নন মাং পন বম নিলি বর ই পন বমল লাসো ফাঁসি নিলি নন হালাপু এক্সাম লে নিলি উন সিতামে নিলি পেনাঙা নাটিম নিলি আপ্লাই দুন দে দেট লাপেন দুন দে দেট লাংকে লাহাই আ ফাঁসি নিলি নন মার লাং পন বম আমাশি নিলি আপড়া বাং তা এসি কাদুরে দো লাসো জয়নি সি নিলি নন লাপু না থুসি আকো লাং পন থু বমল
1: জরো পিগলো সা নাংলি কে আহক তেমা আসাম টেট টাউন এল গেট আসাং গেট আসাং আসাদ লাং টাউন এল গেট আসাদ লাং টাউন এল ইউজিসি নেট ইভিএস আনাত বাং টাউন এল ইউজিসি সিএসআইআর না নেট আনা টাউন এল লাপেনাং পার্টা ইপিএসসি আলং তামে নাং লগে কি উন পোপোল দি
0: আহল সা
1: নাংলি লাপান আসাদ লাং উন এট আফি নাংলি নন তা থান বাং দা ক্লেম বম লাং লাপেনাং পার্টা নাংলি নিং আর লো কপি আবরেং আবার সাইবাং সে ক্লেম গং তুং সা নাং
0: আহল স্যার চোরল লাবাং সো আকার জু নিলি ফানাং কার জু পনাপট নিলি ননামাত কে ক্লেম কাং তুং নাই আবরং আবার সাইবাং আপ্রাঙা বাংকে চুনেং চুনি আলম বাংকে নিলি প্রফেসর বাংসে ক্লেমিং তুং ও হে লাসো প্রাং বাংকে সাইন্টিস্ট ক্লেমিং তুং ও সিতামে ননাফি ওয়াং বম ল এপিএসসি সিতামে নিলি পেনেং থাং থাং আছি ক্লোলাং তারিখ ক্রেহিনী আর নিলি এপিএসসি হা গুহাটি আলং নিলি ওয়াইবা পিদাম দেট পেন্সি নিলি নিং চেলার ফি নিলি আপ্রাং আপ্রাং চুনেং চুনি লংগে নিলি প্রফেসর বা সাইন্টিস্ট অন লেকলাম লং টেপ আপ্রাং নিলি সিভিল সার্ভিস নিং হাং হে নিলিগে মানে নিলিগে সায়েন্স স্টুডেন্ট পেনা আমাসি একদম সায়েন্স স্পেসিফিক সি পেনে ইনভেনশন তহ পেনে ডিসকভারি তহ পেনে রিসার্চ তহ লাসাইসি ক্লেমিং তুং ও কোভিড-19 হুসি তামে পিনাঙে নিলি দা রিদুন লো মানে কোশন সি নিলি দা ভ্যাকসিন কোশন সি উলাই দুন থেকে মাল হব ইয়া হ্যাঁ সিতামে নন আফি বাং বম বাং বমা নন ধু থাং থাং আছে ক্লো তারিখ রেহি নি আর্নি নিলি লা ওয়াইভা কি পিদুন তেমাসে নিলি চেলার ফিট নিলি কি পিদুন কে লাবাংকে এপিএসসি পেন ল আসাম এডুকেশন সার্ভিস গ্রেড ওয়ান ন ইন্সপেক্টর অফ স্কুল মাতে ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার লাবাং সো আপোস আফান ল নিলি রিটেন এক্সাম কে নিলি কে তকে নভেম্বর 12 রিটেন এক্সাম নিলি হালা সোতা ক্লিয়ার ল এপিএসসি ক্লিয়ার ডেট পেন্সি নিলি তোমার ফান ওয়াইভা তাং হাং পন্থু ল আমার সেই ওয়াইভা তামে 12 January নিলি পিদ ল 2026 লাল আমার সেই নিলি নিং হাং ডেট ননাবাংকে ননাবাং নিলি কে সিভিল সার্ভিস আফানসি নিলি নিলি নিং হাং থু রং ল তা প্রফেসর নিলি ক্লেমজি হে আবার সাইজং সি মেসেন বা আর নামেং সি এসে দন দুন পোলো তাংতে প্রফেসর তামে নিলি ক্লেমজি
1: নাংলি গে এটেট মাতে আসাম টেটকে পাস এট লজনী সি নন মাতকে নাংলি থান বাং ক্লেম বম ল পান্তে ডাক লুম্বা জং ব্লক লংটা নাংলি গে রিসার্চ ক্লেমিক বম ল
0: কালাং
1: লাপে নাং পার্টা নাংলি গে নিংহাং পোলতে গেট টা পাস

0: lo na liki research na ta claim ji po da scientist na ta claim un lo di jong si professor na jong si claim ji po ta nang liki UGC net EVS la ben UGC net CSIR na ta nang liki un er lo pombe nang li putu lo non ban ke nang li APSC na bang si non mate civil service na sin nang li matha thu lo la pe nang par ku piasat lang lang non liki pidun kang tung thu ge sa
1: ni li penangana satlang ke un lo arnama kang hon pen nili thek sar phule ke chipugali sitame nili sitame ke thek o abang puge gali sitame isi ke chipaduk ta nili ning hang o lapen e me thanga phan ke chiro puge gali he wi phis tame ka chipa bi lapen iningi ding labang so abang nili long dokok nang nak bon amasi exam ke nili pkp piklo prank ban lo 2019 aning kan lombelo ni ligi chengdon la CSIR net pen tang ho ge tang ho puke amase pen nang pinung undun de pi sop lo ke cheng cheng alom ge pipo minus lok si ke dam da minus 30 tang ho minus 10 bo hai lok amase ai chepa cheplang plan ta po pidun bom purhita purhi bom bo science apoke sung o tema a tema ne dake penangan ke e koson lo mathematical base ta do reaction amo khata do non son chemistry punon physics punon ba mathematics ta me penangan technique basic concept do wek ni kali pulo tang da penangan la haya formula lang da la yong hi thek pa me me pute pen nang pinung la higher studies abang ke ke crack je phanchi to rock ke pass je phanchi to rock la science abang especially ama sila pulang pon bom lang pon bom lo ma si non abang ga nam ka hom pe unke undun lo he voi phis ta me non e prangge bangge bangge neli jongsi non pidun thu jilang plotang te neli UPSC stame non neli ning hang etlo UPSC neli ning hang lo APSC stame neli ning hang lo UPSC stame jongsi arna makang hondo arna me herjume do plotang te neli penangan lason IFS Indian Foreign Service la binding hang o la pendet ke IFOS non son IFOS ke non son Indian Forest Service hai da ning hang o la pen UPSC pen isi ke conduct dak exam do ke scientist ap handa la tum penan recruitment do non latest se tame la tum recruitment po Delhi si exam to kam nei nili apply don erlo isi aims pen all India Institute of Medical Science pen scientist BC la son pando la si hala dak se tame nili কোসন ল মে মে আচিকলো লম নিলি সারলাং টকদাম জি দিল্লি জো লাহাইল নিলি নন ফিউচার কিমাং পন বম আন কে
0: চুরু পিলো সা নাংলি কে এমএসসি লাইফ সায়েন্স এমএসসি এনভায়রনমেন্টাল সায়েন্স এমএ হিস্ট্রি লাপেন বিএ ডিএলএ আন পারটা হিন্দি প্রবিন দি লাতা নাংলি চার্লি পন পিয়া কে মাং বেনসে লা হিন্দি প্রবিন বাং নাংলি চার্লি পন ইগলো সা
1: লাকে নিলি সি কাচিপিন দা কেচে পারো কাপ আফান কালি নিলিস্তামে নন কেভাং মি কে চার্লি কাংটুং কে চার্লি আনিং কে হাং আর ই সো নিম সো তোমা সি নিলি সি ওয়ার্ডস অফ এনকারেজমেন্ট বাই সি এক্সাম্পল নিলি কি পাকলাং পনংটুং নিলি লাহায়া ডিগ্রি নিলি পেনাং আন চার্লি ল হিন্দি প্রাবীণ তং হ বা এম এ হিস্ট্রি বা এম এস সি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স এম এস সি ইন লাইফ সায়েন্স বা নিলি আইটিআই এন্টা নিলি চার্লি আইটিআই টা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট লং নিলি মোটর মেকানিক ভেহিকেল লাবাং সো আর ডিপ্লোমা তামে নিলি দো টু ইয়ার্স ফানিলি আইটিআই ডিফু আইটিআই লং নিলি চার্লি লতা লাসনা টাক্সি নিলি কুমকার্ডেং টা নিং হ্যাং ও কুমকার্ডেং টা নিলি ডিমাপুর হিলস প্রেস মিউজিক একাডেমি লং নিলি 2016-17 লম নিলি চার্লি দুন লাং পেনাঙান হাডাকটা এন নন মাদো সার দোলাং মানেন জামিয়ার পেনু গিটারিস্ট দো হালা সো সার লং নিলি পেনাঙান চার্লি দুন লাসি লাসন দাঠাসি কুম কার্ডেং বা এংকরিং লাহাই কে চার্লি কাং তুং নীলিন গাড়ো ইনিং কে হ্যাং দো ও লাপু ডিগ্রি কে চার্লি দেট আসাই নাথু গালি ওয়াইফিস তামে কাপড়ে কাপড়ে এন্টারটেনমেন্ট আনাথু বা স্কিল আনাথু ফিস তামে জো ফেন লাসন কে চার্লি ইনিং হ্যাং দো ও লালো লাসি নীলি লাবাং সো নন কে বাং মি আর সো নিম সো কলেজ চার্লি বোম বা ইউনিভার্সিটি চার্লি বোম আও সোমার দমহাগে থান পং তুমি লালো আপর চেপা নহক নাং নে কাপ্রেক কাপ্রেক রিলস কে সেমার টাং হ বা কপিনে কসল মোটর কে পাং প্লং পেনসি ইহি নাথু একদম কে পাং টাং পন বং বং পুয়ার নাং নে লাহাই পেন আপর চেপা দাম তাপ নাং নে নানে ইংনি পেপ্রং পেপ্রাং লাহাই নাং নে লা আলে কে দোয়া সাই

বিহেভিয়র সি চিকিরলা ফন্টপ ডক্টর সীতারাম জয়সল কিপু আলাম আতেঙ্কে ইলিতমা অত কেমেজিয়া ফানকে আকামা থাতা মেনাংজি লাপেন লাসনা অত কিমেকে ইনুট ওয়েট আফানসি আলে দু চর্জি কালি বন্তা খেয়াং বং আনু তিন আফান লাপেন দেট আফানান্তা আলে দু পঞ্জি পুষে আলংলি পাচিনি আত কিমে কিনাং সট ইম্পর্টেন্ট অফ ক্যারেক্টার ইকায়াং বং কিনাং সট আকিমাং লাকে আত কিমেজি আফান হিলো ঠেক রেয়াতুম লাসনসি পালামজির ইলুতুম আক আপ্রাণ কাহিনো লাপেন কিদুক দেট আফান আপার্টা আত কাহিনো সি আকিবীর আকি ঠেলা ওয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট লাসি আত কিমে কাহিনোতা কাচিকিরলা কাপাং চেঙ্কি ওসু আকুপেন মাতে আর্টা নিংকান ফ্লি লাপেন ফো আহুত পেনসি কাপাং চেং মাতে আত চিকিরলা পন পাংচেং লাসি উসু আকুপেনসি শিক্ষক আতুম তামে আপি আপু আতুম সে তামে উসু আফান আত কিমে কাপাচিনি পনলং নাংজি পেমা বাংসো উসু মো আফ্রাং পি সি মানজিমা লাকি হা বিহেক আকু কিপ্লাং অত পেনসি পু উঞ্জি শিক্ষা কিমাং দামকে মাতে এইমস অফ এডুকেশনকে উসুমার অত কাপামে হিলো আফ্রাং সি আকাম ক্যারেক্টার ফর্মেশন ইজ কনসিডার্ড টু বি দি প্রাইমারি এইমস অফ এডুকেশন আত কিমে কিপ্লাংবম আউ সুমার আনকে আফি থেদুং লতে আত চকলিমজি লাপেন আজক খেয় আফান্তা দেট আফান্তা আলি দোবেগজি থেকসেরাতুম কিপু আতেঙ্কে আত লাকে আবে আপিং ইট ইজ এ বান্ডল অফ হ্যাবিটস লাসনসি আকাপ্রিকাতুম পুলো লাকে নিং আর অত পাংরুম ইট ইজ সাম টোটাল অফ সেন্টিমেন্টস জন দিবে পেন পাচিনি আতেঙ্কে লাকে সন্থম মন্থিয়া জাকংপু থ্রি ফ্যাক্টর্স অফ সাইকোলজি নম্বর ইসি নেংরেয়া জাকং ইন্টেলিজেন্সি হিনি নেংরুং আজাকং ইমোশনাল রেসপন্সিভনেস কিথম জাকং মানে ফোর্স বা এনার্জি লাসি অত কিমেপন কিঠে লাপেন কিঠেক বম হিলো কেনাং সত হাজাত আকামলে মাং দাম সেটা চকলেমা অত আদুর আজাকং পেনসি পাচুন পনসি আকিমে আত কিমে আবাং ফু আলং কিদো আসন এলিমেন্টস অফ গুড ক্যারেক্টার অফ এ ম্যান আত কিমে আবাং ফু আলং ইলিতুম কিঠেক লং আত কিমে আসন লাহি হৈ হিলো ইসি চিরাপ চিতু আত রিলেবিলিটি হিনি নেং আরং আত চিরফুলনেস কিথম কাম আহিন মন্থিবেত আত পার্সিস্টেন্স ইন অ্যাকশন ফিলি আলে কাপাদু আত ইন্ডাস্ট্রি অ্যান্ড কনসিয়েন্স সিয়সনেস ফ নিং থেকলং লাপেন পুথিপ আত কাউরেজ অ্যান্ড অপটিমিজম লাসন থাক থাক তা বাউলি এট অল পুলো বাদু তামে আত কিমে আবাং ফু পুলোতে লাহে হৈ আত কিমে দু নাংজি ইসি নিং চেবের আত সেল্ফ কন্ট্রোল হিনি চেরাপ আত রিলিয়াবিলিটি কেথম কাম আলিং মন্থিবেট পার্সিস্টেন্স ইন অ্যাকশন ফিলি কাপালং আনে ইন্ডাস্ট্রি ফ আরপু কাচেন ফিলিং অফ রেসপন্সিবিলিটি আত কিমে কিপ্লাং জি আফান কাচেরাপ দুন আসন ডিটারমাইনিং ফ্যাক্টর্স অফ দি ক্যারেক্টার অফ অ্যান ইন্ডিভিজুয়াল আত কিমে জি আফান কেরাপ দুন আসন লাহি হৈ হিলো আফ্রাং সি অক প্রাণ ফিজিক্যাল ফ্যাক্টর্স আত কিমে জি আফান অক প্রাণ মেসেনাং জি কিচু আসন মাতে ডায়েট লাপেন তমন টেপ্রি মাতে ক্লাইমেট আকিমে হিলো কেনাং সত অক প্রাণ কিমে জি আফান কিচু কিজুন আসন ইং ওয়াই পেনসি চুনাং জি কালিতে অক প্রাণ কিমে জি আফান সুংক্রুং জি লাপেন অক প্রাণ কিমে মে পেনাজক আত আদুর তা কিমে জি আফান আকিসুং দুপো হিনি ফু কাংচু মেন্টাল ফ্যাক্টর্স
টার্মেন লাপিয়ান উইলসন আলং।

কেনাংসত কাপা চিনিলাম যে আর জেক থা ইফুকে সো পুচি চিনিলতে পেদের ডিপিন পেন ডক্টর লং ছিপাকলাংদাম সেরাক নাংজি আথেমা লাবাংসো আফুকে সোকে মেলেরিয়া কিসো মান্ডেট দাথেক ডক্টর আতুম কেথানা তেং পেন ভিয়াসাতলাং ক্লেম নাংজি আজো মেকেজাং হুট চিটিমালান চিহিং নাংজি হেমকম হেমরায়ালং বাপ বি পংরামলং লেদেট নাংজি জংসে আকাংরাম দো পুলোতে পাংথাই পেমি নাংজি লংবুং লংপ্লেট আন্তা পাবেদেট নাংজি জংসি দো পুলোতে লাসো আদিমালং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আদু রিক কালিতে তাই নাংজি কিঠু কাংচে হরমু আন্তা হেমকম হেমরায়ালং ওয়ার্থাপ থে দেদরা এলং আদিম হিলিক হুটপেন হাডাকসি ওয়ার্ডাম চট নাংজি লংকাপালি আপাইপ টেপ লাপেন লংকাপং পেনাতিবুক জংসি কোনাতনি কেবাক দু পুলোতে মার্থিন পামি নাংজি নিংচি বিক থা আর্নি কংসামা পড়লতি হেম আর লোপেন চিটিম কিপলুং আসাই ক্লেম নাংজি লাহাই আসাই কি হিজুং আমি হিখার উট ফে আমি কে থর লাপেন নন আলম হিঠি কুলাত আলং নাং কিক্লাং চিটিম আপি কিপলুং আদোয়াই হাই হুই থর লাপেন কায় নাংজি কেনাং সৎকাপাচিনি আলাম জোরকে লাপানিক জটলো

0: aduntu lamkana cha mek angteng along pen prodip rong phar pen ka bonda alamkan arjik sine
1: non nanglitum lamkan arjik longpo alamkan amen bokola sarpo labangso alamkan ke to ka bang sangpi promila kilingpi sangti langso socheng dhenta labangso alamkan along kache parjan donatum bokola sarpo kache parjan bang samsoningti mahajon kengko kache parjan bang kensing taro pinpo kache parjan bang fander teron sarpangri master kache parjan bang romeningti jirsong kache parjan bang thengsong ingti kamir kache parjan bang sengkan kimi ingtipi kaban kache parjan bang hunmili kropi manai kache parjan bang hunmon rong hangpi labang solam kan ke pachu na bang prodip rong phar rap chun bang samson ingti totangte arjuik tha pinialam kan alam kan amen bokola sarpo
2: বা পিনিকে ওটাকে জগদো নাই জি তো ওয়ে পেন আন কে চুমু বেলে পক কাংরেং জো পেন ইংলং আরে চুতু কি দু না সক আথে কে মে মে ফিজুকার লে লে কাতাং না লাপেন কে চুমলেং না কাতাং না উফ
3: পিজা দা প্রাং না পাসি মুত্তুর মাতি পো
2: মাইক তো ওয়ে পেন আন কে চুমু বেলে নিং ই ক্রু লাপ সেলে পাসি মুত্তুর তে তে কুপিসি কি দো জয় থেক পো মাহু
3: পাসি মুত্তুর লতে আনামে থামাং জি মানতে
2: এ ওয়াংবে কে নেতা চিনিল লাহলো নাফান্তা সাইচুতি কি নাই পুনাঙ্কি পুলোকে লোকচারলি দুনতা পাংচেং দুন হয় হেমা সাইলে নাংকে ক্লেম লাং মা হা নাং পাই থি লট পেন নেকে নাং পা নাংকে লানা নাঙা চেপা দুঃখ আনসি এ কাইকে দাম পুজু
3: মা জগ পায় পুতা আসমার ফাংকে চেপা দুঃখ হুড়লো নাং তুম দেট কালি লোক নাং তা
2: চেপা দুঃখ নাং পোকে চিনিল তি ক সন্ধ্যা থাকছি আও সো মারা তুম থা চেপা দুঃখ নাপু নাকে হেমেন এ রিদ এন এ লোলে কে চালি দুন তাকালি লাপুকে কপুলো মাতি ক

0: বাকো লো চার্লি ও লোতে নে পিলো মাকো কে ক্লেম পোকে
1: হালা বাং বাং আসন কে ক্লেম হুর আসন কে
0: ব্যাং প্যান নে কে প্রেক জাম নে কে পিন পু নেমেন কে পিন পু কে এনতে
1: নাং পো কে জগলু অং আপসি নাং ফি নাং ফু তুমতা বকলা পো বু নে কি ইর লগ লু নন পুতালা সি নেমেন বকলা পো পু চেথাং রং লু বন্ধ নাং ফানসি বকলা পো পু নাং ইর নাই পলক
0: কপিল নে কা বকলা নাং থান থাদ নে ফান
1: বকলা কালিতে কপি আলাং মাতি ক নাং ফানকে বাং হি চনন বলতে চোদেত পু লোলে চারি দুনতে ওইত পুই হে
0: সয়তা বারেত মা কুমার আহিছি নাকি চলমা
1: হালা নাং লংকে বাং বেড়া তুম হেক
0: পিলন্তে নিজের পো তুমি ক্লেম
1: হালা তুম কু পিসিকে ক্লেম মা লাকে নাং সি চিনি ল হালা তুম পিসিকে ক্লেম মা লাকে নাং তা ক্লেম দুন বম লোকে লাকে নাং পো পো কলাতা চিনি মা দি ক
0: কপিল মা কো নাং ফানাকে টাং কেলা
1: নাং টাংতে বন্তা নাং টাং ল নে তার বু হাম হাম পেন কে লং টাং কা আন পেনসি নাং নাং রিং দুন চট কে পিনি পেন কে নাং তা কাপ্রেক চুতু ননতে
0: নাং চোদন দে পিলালা
1: নাং চোদন রি আ তারলে আদর কাভে পেন শিকাং কয় বেত আন হেলো কুরি সি বাগলে কে লং লাং মা
0: আই সার বুড়া নাং তা কুরি ইসিয়া ফানসি শিকাইং কয় পুলো ওহ বকো লালান দে বকলা সার পো
1: কুরি ইসিলে শিকাইং কয় নন শিকায়ং কইলে কুড়ি ইসি নন সাংলিনিকে লং লেমাতি ক লাহেন ল নে নাং পোসার বুড়া তার বুচত কে নাং ফানাং পাংরাং ই উন এ লোক কো আকো কালিতে নে নাং পিনু ওয়ান ধুলক পো সাইঘাটি কি রাবার রিয়ান কে দইজি
0: থেরাগরে আন্তা পিসো কে এনালাম নিং জেলা
1: আনতে নাংলে নিমুন পিওয়ান সেরাক নন
0: ওয়ান পুবুতা বাংলাং দুন্দে দেট কে
1: নাংকে ক্লেম কে দাম নন আক্রং হাকো পেন প্রেক জামা পসি লামনহাই কে ক্রয় তাং দেতা কে ক্রয় খ্রে দেলু সিতা সিমসাত নাং ওয়া বেলাং মাতি পো নাং নাং নিং চেলার লে তি কে মনহাই কে তুমা হেম বাং বে পুসি গি পু মাতি পো
0: নে নিং কে কেরলাউন এলো নে গা মাথা এলো কে মেন নাই কে চক নাই নে সায়া লং জংসি মানে নাং খাম খে দুন ব্লোতে নে পাবির দেজি মা জক ফানন তান অংতে নাং ফান্তালু কালিতে কামিরা ফান্তালু
1: লাকে নাং গেলা পুসি পুজি পু নে চিনি মাতি ক লাহেন ল নে আবাং নাং পিনু ওয়ান রং পো পুলু গে
0: আকোলা সালাম নিল
1: আই ক ইতুমলা মাছিং কি চিংবার বেচিং দন দে লে লুকে ত নেতা পিসো এন এলো নাং তা পিসো এন আং এলো হেম হে পু তৎ ক্রাইল না হো
0: দজয় নন কো আলে আবে বিয়ালাম লো লাই কি নেতা মেকে জাং জি হেম আলু কোমানে জাং সিনে ফানাং রি প্লতে হেদি নে বাং আবে পুলে থান্ডু নন দে ও বন্তা বুট কে জক দুনা জাত দুন রিদে
1: বাই ক নাং পো পো কলা কে আনি কান ওয়াং তা বহুত জক দুন পিসি বহুত জক দুন দে দেপ
0: দুনা জাত দুন রি মোকে লাম হিনো দাগলি জি
1: নে দুনজি দুন পেন বহুত পি দুনজি আই বহুতটা পিদুন লংলে পিছুটা এন লংলে নিনিংটা শিক্স স্যাক অংলা হো ইস আর জানন লাতার বু সেরাক রাখপো আন চতুনসি বহুত জগদুন পো হা বাং হাজারলে কিদুন হুর কে মাজাহু শিকাং কইলে লং কুড়ি ইসিলে লং পালং আন পালং না হো
2: নিতে পোকে বহু জগ দুন এলো মাহ
1: ও কমালা
2: নে তিতে পো বহুত কি জগ দুন জি পুতি তে পো নাঙ্গে দুন দে মাহ
1: দুনজি দুনজি নাং সে বাংলা কানিং গে পাবি চেন হে মারলো পিন পো বাং দো
2: পা দো নাংতে পিন পো তা বহুত কি জগ দুন জি পুচলে থাংবা কাচং হুদাম জি মালা
1: কে নে তি করপি বহুত জগ দুন নাং নে তাহু পিন পো কি পু কালিতে না রেং সুজি তা হো নেফা নাগিপু দুজয় আসে পাথেরি পিনপো হে মারলো সিদু আমি কি যা
2: পাদোতে পাদো নাং তেলা থাংবাক কাচং হুতং কাচং হুদাম জি মালা বহুত সুগি জগ দুন জিলে নাং সন সন আমি রাফানকে লাহেন ল বকলা পো পু নাং কি ইর ইলং ল
1: বা নাং আন্তালা পু সন সিনে ফানে কি পু মা
2: নাং সন সন কে পিনসো

0: Mais Panamata nang pulo. La sine ke jok dun delo. Non maloma kai ke. A po si a so pan ka phere nang ji ke.
1: Dam poko punu dei ho.
0: Dam nonda. Mo pen tar ta tang et ji a polo. Bang so tar si a hir ke lang nul la yu. Kuri hini ta long le. Sikang koi ta long le lu. Thui la so tar ke. A bahas ke lang nul sala. Thui.
1: ও বকলা পুক নাকে ভোজক ডুন্দে হ
0: মা তঙ্কে বাং লিল নে কালি বাংস তারা নামা আন নিচুতে কাং লং লিল বন
1: নিতু মাস্টার পেন্ডিক সাইডু বহুত কেজ দুঞ্জি পুহ নাকে ডুন্দেল হ
0: দুজয় দুজয় পিনপু বাং তু আমি কে যা
1: পাদু নাংতে লা নাং সুপু পিনপু কাচমা থা কে চক চেপেন আ জক ইতুমা রং আনুং জুনু টাংলুকু নাং চেথান থা
0: নে বকলা পুক তুম হি পেন্তা নে পক ইং কোবাং আমনিত রং রূপ কে মেসেন জি কে মাথা থেক থে দালু আপু ধাক্তা নাং তুমি সোপো পিনপো কো পি কে চক চি কে ক্লেমা এনু বাক্তা নাং থান দাক থেকথে হেনো হেনো পুচলে নে কো পি লোক ছিনি প
1: কালি কো বোকালাপো পিনপো আফান নে সি লো থান বেগলো বন্তা নন কে হাক্কো অপিনপো কালিলু নেতা কাপেরি জি কে দুলুক নাং চেথান পামিথা লাপুলোতে মো আফি আফান তাকে হেন কক লাপেন কে রং রূপ লাপেন নাং ফান্তা নাং ন হেন ডাকপু
0: নাং আন্তা পিনপো ফান লাপুসি কি পুমা মাতে কপু লমাস্তর কপু সন আকা হেন সাইসি পিনপো কে ক্লেম মা নাং তুমচে থান প্রাপ আনু তিন না তুমতা সাই কে ক্লেম ক্লিপু কে নেতা চিচিনি বন্তা হালা নাং সোমা রা মাতা সাই ক্লেম ক্লে আন্দা কু পিসি লানি সো পিনপো লে কাহে নোরেট মাতি
1: মো আফিলে চেতান থুলো না পিনি তুম কা ডোগা বেতা ভোজক ডন না দা আক কামরা নাংটা বানন বকলা দেই দা কে দেল হে জ বকলা মোয়ারনি কাপ্রেক নাংথান পামে পো দে পিনি নে আপর বেলো দা কো দা কোমা লো হে মারলো কি দো বকলা
0: পিনপো লো কোমা জিলা
1: পিনপো পিনপো হেম তং ডুমা ও দাম লাংক দে হ কে দেলো দাদা
0: হাই আদিনসি হয় হেলো আ সো আফান আপোসি ফেরে নাংজি লো চোথান আও সো মারা ফানসি মাস্তর ফেরে নাংজি লা নে বকলা পো আফু আনবেদ কে লাহে আলা মাথা দু থেকথে দাঁতল হেনো কে পুবম কপি টঙ্কা হে নো থাং তা চিনি নেল উফ লা সত্তার বাইলো তা টাং তেল
2: মাছিকে বাংলো পো
0: রং আসার পেন মাস্তর
2: কুপি কে বাংলো রা
0: নেতা চি নে ক নাং বাং দু পোমাত কাদ্রু নাং ফান কুপি নে হেনো তা হক কপি আলাম রা চে নাম তা
2: নাং ফান পিলো নাকে তাং তারবু তাং এলোতে সাং নাম দামো আনিং চির দুগলো
0: ও নাং তা আনিং চির পুহে ক
2: নাং চর মানতে নাং পকে দু তার জর্ডাম নন সাং ওয়া নন আনাং তু নন সেতা ও জগ দুন পুলোতে নাং রেং কেসু চটকালি কু পিলো নে নে নাংকি বিজি
0: তাহ বকলা পো আর জুলং লমা
3: ও লখাই নাং দি ব্যাং দইক মা
0: কো মা তং গে বাং লেলো নে হু
3: নিলি তুম তি লখাই দেখ বোট কে চক দুন জি পুসে নাং বোর ইক রাই
0: ও তই নি ইক থা মুন হাই বা নিমেন তা নাং দুন বোজ
4: নাংলি কে বোধ যোগ দন ইক এম আপুনু
0: দজয় দজয় পিনপো হেম সি দো
4: নিলে ইক হেমতং দো ইক মা
0: দো কালি দজয়
3: নাংলি লা নাংলি সপু আফান কে ফেরে ইক আর হেনল নাংলি লাম নাং কে এন ইক এ দেরলো
0: নিলি কে থাং তা চিনি ইক এ দেরলো পে নাংলি চিনি ইক মুচট নাংলি লে বাংরা নিলি থান পিরং ন
4: লাপুলোতে নেং নাং হেনলো নি ইক আফান কেরলা জি কেরলা লেতা
0: আ দাপেন ইনু তবাং পো নাং থান কাং পো ইনু তবাং পো নাং থান কাং পো পিনপো নন হেনো তাংলো পু বন্তা নেকে থাং তা চিনি দুন দে হেনো পু চলো
3: নীলি চিনি নাংলি সুপো কুপিয়া সাইসি কে ক্লেমিক মা নীলি পিনিয়া পড়াবে দে জ পুপেতে নীলি নাংলি ফান কাং হন পে নাং থান কাং জি

0: La helo nili ta ke cake iglo.
1: Lapuk heno iglo pe. Nili ke thang ta chini ik edalu. Hanang li mathara nili phanta nithankang ignon. Tawe penta anchomove nili pok nili ning krulab lab deloti.
2: Mai punu tangte nang li aning chir ik vit po bo.
1: Ing chir dago pujila bang sotar tang det tik tik loju.
0: To dape nili chini lor sante nili anang wan pitang lo.
2: Oi dineng nita thang ta wan be deloju.
1: To choi po.
3: কুমার লোকে বাং কেপো
1: মনহায় তুম যো
3: কুপিসি কে বাংলো লাদাক কোনা লোকে দাম পোকে
0: ভোট কে জগ দনজি আরজু লং লো মা
3: কুপিলো না ভোট কে জগ দনাং পো ভোট জগ লং লি পো আরজু লং লে মা
0: কুমার লো ভোট জগ লং লি পো বা ভোট কে মা জগ তা জগ নং জি লাকি কাদো কাবে আর রাইট দো
3: আর রাইট দো সি তা পিয়ালি লো রাড়া ফান কা চং থুই চরা তুম ফান ভোট পিতে
0: কুমার লো রাড়া ফান কা চং থুই বা
3: লা হাই বাহারি বাহার আলিদার কা চক্রং তুম লো
0: হো
1: কপিয়া লি দের লি দূর মা কিনপো আনলে কং চির পেন
2: দানে দামলো না তুম তা
3: থালাং থালাং কোনা লং তুমি দাম পোকে
0: ভোট কি চক দুন পো পিনি পেন কি চিনি পা মেনো নাং তোবার ক্রং পেন নি তোবার ক্রং কাপ্রেক লো নাং নাং ফি থট নাং চিরুই রেতে নি থু লকে বাং সো হেম কেনে কিং পাক তা নাং চিবি বেলো
1: লাপুকে পুই নাং নিলো মন হাই দা কাবান পেন বহু চক দুন ইগরা মনাং বুর ইগন নিলি সাং নাম দাম ইকপো
3: কামির পিনিয়া বাংকে কেরাম কে হাই চেপা তিনি বেগ নাং জি নাং দা গা হেম তং দোজি মা মাতে বো তং জগদুন জি
0: নি বো সে জগদুন জি
2: দা নেং দা
3: কাবান নাং লি দাম জি তে দাম ইক নন সেতা কামির পেন নিলি পিনিয়া বাংকে কেরাম কে হাই চেপা তিনি বেগ নাং জি কো আন ল নিলি কা চং হং পো
1: নাং দা হই ল কো মুন হে লাম আর্জুন রাদা লং দুন হেম রি চবো চে নন
0: দানিং দামনে
2: দানিং দা
3: কামির কামির নাংনে ফানাং চং থুই ওলো পিনপো আফান গা চং থুই পট পিনি কে নাপা থিলত খাংজাং জি
1: পিনপো মুন হে
0: কপিলা কপিলা অ নাং ফান নি নাগা মাথা তিং পেন আহক পেরলো পিনি নে নাং চিনি পা মেলো তো পুতানি কি থি পুতানি কি থি নে আব বব ন
2: নেং নেং
1: পিনপো কপিলোলা মুন হাই কে আবাহেলে মা কেলা মাহিলে মাপো লাহাই নাকি ক্লেম ইয়া পর কালিল
0: মুন্নিত কে পাথি আহিলে ইগলো লখাই লাগে মুন্নিত আফান আনচত কালি পিনি খাই কে পাবির জি আহিলে এলো
1: হা মুন্নিত কে পাথি আহিলে বকলা পো আহে কোনাত পেল লাকে বা কমা লগে বা
0: লানাং লিং নো কার জাব ইথের নাং রিসপো পিন পো হেলো লা বাংসো আহিলে কে ওয়ানা বাং
3: কালাং কালাং নে হেলো বাংসো আহিলে কে ওয়ানা বাং নেলা মার জুজিয়া তোমা ফান বাংসো আহিলে পেন পাংসাম বমলো
1: বাংস হেলে জ্বর দেতে সাংলিন কান লং পলা লঙা দা জটাম দে দাপো আনি চির হো
3: কাং চির কাং চির কাং চির বাংস কাং চির কিদ্দু কাজে চাক অন এ হেলো নাং সুপো তিন পো তা হেলে কে অত নাংলো
2: দা নেং দা
0: দা নেং দা
3: কামির কাবান নেলামার জুজেতে বাংস হিলে আনি কি থিপো
0: নাং নি তোমা ফানি আভাই হি হাই হি না নাং আব সুতার লাসন থাক থাক কামির কাবান কি সোকার বিয়াং বং দো ও ল্যাং লাপেন দো ও জিলে
2: দা নেং দা
1: দা হেম দাম ইগনো নাংলি তো
3: কামির কামির
1: আহ উফ ও
2: লখাই পুনু
3: পো ও পো নিজাং নাম দাম পো নাং দুবি পেন আঞ্চুলংলি নে লাহিলে জোড়াম দের পো পো জোড়াম দের পো
0: লোখাই লোখাই
3: পো
0: নিলি ফানাং দিয়া ইক দেন নো নিলি জয় নি পেন সি নাংলি
3: পো
1: মাথারি পে মাথারি পিন পো হিলে সি কাফেরে পেন দাগা হেম কি দো হাই হে বো উ আ পিন পো জোড়াম পো তা হো উ বকলা কালিল নাকি বকলা দিল
3: উপ নাং পোকাং সিজি

0: dam tha na pua pok in prun sina
1: nining ka jir ni ki than ti kang ki so jong si chu long lup lu te kai ki ta ki leng a phan pi kleng dam dap tu pu si ni phan ni ki than
2: aja o song sar pi
0: an e ji bo pe ga ji jo pai nang nang po ge a chi the jong hoi si bang ve da ti ti ne
1: la po ge chok che lo pe ni doctor van hang dam po
0: dam si rang lo pe
1: la po ge ho sar da dang li ing ni ik tha
0: jong hoi ne ti sar men men na pok chu kor mat grab ik phit ti
3: comment tu pe lo ke so ike
0: irui bag do ik lo sar
3: nang tum ka che lang de rong cholo le non ke কাছে লাংত আপর কিলিদল নিং ওইটা লেবেল আপর কম তাংল পনলি উন এ দেটপো নিফানাং দিয়া ইক দেন নুন কাছে নাংপো হসপিটাল আলং দা পনপে দেট আপরা তেং পেন নানি তুম সে চে লাং লা পেন দোয়াই দারু পিয়সন তে মি দেজি আপরলো নন কে নিং ওইটা আ লেবেল দাম থুইক লাং কাছে
0: নে না
1: পো পো জং হই লো পো

0: lapuan apor nang litum. Borsa literon lapen area sang hotum kabonda rong rup ka choboche alamkan arjiklong tanglo. Laki Akaswani Tifu.
1: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে, তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
2: আর বি আই কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।

কৰ্ডম লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বীরতার যুক্তা বীরতা পড়িয়া বাংলি মরণ শ্রীরংফার স্টেট কেবিনেট লংলে আর অনকেপা জয়া ফান আসাম ল্যান্ড রিঅর্গেনাইজেশন বিল সুরহিনী রায়ঙ্কর থকা ফানে প্রবেল বিল চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতমি লোকসেবা ভবন লংকেপাদু কেবিনেট আমায় আফি বীরতা কেপা চেটাকা ঠেংনো কিনিংজিকে হাওয়ারা লং ইন্ডাস্ট্রি লাপেন্টে কমার্শিয়াল ইনভেস্টমেন্ট আহিন কেপাচিং থুরা ফানসি বাংসো বিল এসেম্বলি কেবাংজি সেশন আহুত পাকলাংপো বাংসো বিল পেন খাদি ইন্ডাস্ট্রি লাপেন্টে সোলার পাওয়ার প্রজেক্ট কে পাংনিয়া ফান লং লি কে এন পারমিশন কে লং জয়পো আকে হাই শর্মা কিনিংজে কে কন্ট্রোল দোকান আমোখা মেসেন পেন কাম কে পাকলে মাফান লাপেন্টে ন্যাশনাল ফুড সিকিউরিটি স্কিম পেন বেনিফিসিয়ারি আটু মাফান মেসেন পেন কেচো আহর মু কে পারো না ফান স্টেট দোকান কন্ট্রোল দোকান লাই

লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু কার্বি আং ডেঙ্কে বাং লাকে মিডিয়াম ওয়েভ অলং মিটার্স ফারুপ লিরা ক্রে সিরা টকবর ফো কেলি হর্স অলংকে ফারু ট্রক সিরা ইংকরা সির ক্যাব লাপেন এফ এম অলংকে ফারু ইসিরা ইসিরা টকবর ট্রক মেগা হর্স পিনিগে বুসিক নিফাইং করা

নন হে নাংলে তুম প্রিয়াঙ্কা দিফু সাবেন কিলন আর জৈগল নাংলো লাকে আকাশবাণী দিফু আধুন্ধু বিকে মোহন ঠাকুরিয়ালা পেন জনাতি বড় আতুম পেন বডো লিরমিয়ালুন আর জৈক সিনা

বিকে মোহন ঠাকুরিয়াল আপেন জনাতি বড় টুপেন কেলুন আর জুয়েক লং টাংলো আদন্থু জাসুদা ওয়ারি পেন কেলুন আর জুয়েক সিনা।

0: আফ্রাং সি রং রুবা যাই মে কারজু দো আন ফান্তা কার ডোম পাজির ইগলু পিনি নিলিতুম থেং পিয়া ক্লেম কার চে ফুথাক চিহু চিপুত পঞ্জিয়া ফানসি খবর ই লাসো ফুথাক নিলিতুম সার লং সিং তেরাং ফানসি চোফা পনিকলু আলাংলি নন স্টুডিও আর লো না ইং নিটাংলু নালি ফান আকাশবাণী ডিফুয়া হিয়েন পেন সুরি সুরি কারডম নাম পাজির ইগলু তাং তে নাংলি নাংলি মিথ্যাং চিথান পন ইজিমা নাংলি কুপি সি নন গে ক্লেমিক বম
1: নীলি নন বা কে ফরেস্ট তুম লংসি ক্লেম বম হ্যাঁ ফরেস্ট তুম বেনসি ক্লেম রাব রাবলো লাপেন সো থিং পি কি মে কসন মা নন কাছে থাং লাপেন নন পি উঠে লং কুপি মা কি মে মু চট চট আ থিং পি কাং ওয়াই পেন না হে ক্লেম সি নীলি তুম নন লম ক্লেম বম লা
0: থিং পি আক্লিম কারচে কমেন্ট টু বেনসি কপাং চিং দনিগ্ল
1: নীলি থিং পি ক্লিম কারচি কেচারলি ডুনকে ডাকডা ডেলো নীলি লা উডালি লংতা ডাককে কদুগবি প্লান্টেশন মতি সন নার্সারি ডুমতি ডাক্তার ক্লেমন বম আমাসে ডাক্তার হাই টেক বেন আমাসে ক্লেমপন বম লো
0: নাংলি কপি পিয়া থেং পিয়া ক্লিম সি কারচে দুন ইগল
1: নীলি কারচে গেল সন ল মহাগুনি নিম ভেটকর অর্জুন লপেন ফাং সিগুন চাপ আর লাই সে নীল তুম ক্লেম বম লো নার্সারি বোনাই বম লো হ্যাঁ সন সে ক্লেম বম লো
0: তাং তে নাংলি থেং পি এ এ ফ্রাং কুপি সি কে ক্লেম ক্লেম লো
1: মানে লসা থিং পি কারচে ইয়ে ফান বংকে ক্লেম চেং বংকে আডিম পাংথাই নং পো পেন চাইনং পেন জং সিকে বাই বার সাইড দুতে চাইনং পেন বাই নং পো উই থম উই ফ্লি লসন লংলি পদ দুক নং পো মতি দি জং সে আবি প্লোতে ট্রেক্টর হাং নং পো ট্রেক্টর হাং পেন সি লংলি পতেপ নং পো লপেন লডা চাইনং হি পি দু নং পো হ্যাঁ লপেন সি ল পলিথিন লং হ্যাঁ দি থাপ লি লাদাখ সে আমু এপো মহাগুনিয়া রং পুস্তা মুনি আন এপো হ্যাং মেচুর লো পুলো টাংতে
0: লাবং সোয়া লং লে দুকে পাথু নং জিমা মাতি লাপু
1: পাথু আং নে লো চাই
0: পাদুক ই নং পো থাপি দচ
1: পো থাপি নং পো থাপ পেন সে নিনি বেনে ফং ফং লাং আব্দুন বের নং পো গেরা সাম হাগনি বাং কে আক্লিম ওয়াং পো মতি দি আক্লিম ওয়াং লো পুলন্তে নন লম নীল তুমকে চেং ললা আর কয় আর কয় পেন চেং পমোলা পাই পাই লাপেন চিতিয়ে চিকলু লতে লাকে জর্সটা জর পো রনসটা রন পো
0: তান্তিলা ব্যাংস আথেং পি মহাগুনি লা এ এ ফ্রাঙ্গে আর নিম নাং জিমা
1: আর নিম নাং নিলো লকে মানে আমু নাম দাম নাং পো আমু গেলং ইতা লাগে উডালি সেলং পো আমুয়ং সে ওয়ান ফ্লোতে ইংরাপ নাং পো লাক আমু থে অবস্থা মেলা বেলেং নং পেন কাছিং দাট আন বাং কে লাগে আর রং বাং বে লো বেলেং আর লোক আন বাং কে লাগে আকি মেলো মেচুর বেগ আর রং বাং বেগ গেতুম লো
0: প্লাস্টিক পুলি থিনা লংলা লংলি থাপ দেট পেন লা মুবি দেট পেন নাং নিতুম দীপ চেক টিমা মাদি লাপু
1: ডিপ
0: হং সি বিক
1: ডিপ দেলো লাপু আবেট আতেং লো আর পান কেপ কেপ থাপ আর জন বাং কে ফারোসি লাসন লহে রং সুরি সি সি সি লা বেট লং বনাই পো গেলা সা বেট আডাক বাং কে ইংরু বিসিরা ইচাক আলং বান ইংরু ভিনি লহে লাসন সে লা কাসুলি নাই লন্তা লংলে কে দাম দে নাই লং ইংরু বিসিরা ইচাক লাস লংলে আর ডাক বি পহেদি গাডাক তিন সে মো বাপতার লু নং পো পেনলা বেটা ডাক ডাকস্তা আর লু দাম দর পো পোয়ার লহে কে লগে মহাগুনিয়া থিং পি নং ডিং পো মো পাই পাই চিতিয়া চিকলু লতে রন পো ইস্তা মে এ দাম পো অনকে থি থেলো লস রং কে
0: তান তেলা মহাগুনিয়া থেং পি কে ল্যাং আজু উন মা মাতে ইংলং আজু সি এনিং মা লাগে
1: মহাগুনিয়া থিং পি লাং ইউ তা উন ইংলং তা উন লকে লাং দুং অং থে দাব অং লো আপেন ইংলং আজু অং তা ইংলং তা নাম পি সন বাং মে মে থাং ডিং লো পুলং তে লা মিঠা মাসে আবিন্দু কগলমতি দি লা রুম চাম এ পো ইংলং স্থান ইং রং ও লা পেন লা সথিং পি গে কেং ও পেন থেদাব ও কান ক্রে ফল আন্তা লা সথিং পি গে ফ্লাক মে বজার লয় লসে নন কাছে থাং নে থিং পি ল মাহাগুনি
0: মাহাগুনি থিং পি কে কুপি সি কেন মে পো

0: ভাগুনিয়া ঠিং পিকে লাগে আং তন লগে লা চেয়ার্স বেন টেবল পেন লা হেম কি কিম সুকাত পিনে পুস্তামে কাপড়ে গা ঠিং পিয়েসন গালি লোলা মাহাগুনিয়া ঠিং পি বাঙ্গে লাবাং কে যে এলা নিম
1: আজাতা পেনচং মে লা পুনু
0: পেনচং মে আর লগে এ ইং হাফ লেবো নাই নয় লপেন পেন্স লেবো নাই নয় পিনে নয় হলা সিগু নতুম পিনে কে কালার পিনা লামাতি লাগে কালার পিনাং নেল লাপেন ইংকি ইংকের আডভাই তাই হি হি পিনস তামে লাগে
1: কুপিয়া পল লাগে
0: মানে আই থিঙ্ক পি আর রং হুপ পিক লাগে আর আটাল পুলো পুলো অক্টাল পুলো মানে আই থিঙ্ক পি আমার এয়ার শিপ লাগে
1: লাগে আপক লগলে কুপিনে হরমু কিম ই বুঝতে আমি টিভিত চুচিল হে
0: চুচিল লাগে আর রং মাসে কি হুপ পিক ইয়ান মাতি সে মাহাগুনিয়া থিং পি গেলে হান প্যাং হলা সিগুন দা হো ফাং না হো কাপড়ে কাপড়ে কাঠিং পি ব্যাংকে জংসি বার্নিস পি পে খুব লুটে আকা রঙ আং বাইদা টি টিমাতি দি লাকি বার্নিস পি পে পিনস তামে আকলার ওয়াং দেল লসন থিং পি লল
1: লা ব্যাং সো থিং পি আমু কে লা দেখা লম ইলি তুম কার বিয়াং লং লং লং ইকজিমা
0: ইলি তুম কার বিয়াং লং এ নন তং সি লগে লগে সো থিং পি আমু বাঙ্গে নং লে লেলা নং লে মানে কে নাম দাম হ্যাঁ বিহার পে নং লে পো ঘটি ঘটি পে নং লে পো দা উদালি নার্সারি লং হ্যাঁ ডাক সিং তন পো ডাক পেনসি কে নাম লং লগে পেনাং পিনে ডিম নাম লং লেলাং লগে
1: তে লাবং সো থেং পি কে এ জি প্লো তে লা এ রং পেন কন আনস কে পাচে হেলু নাং পো
0: লাকে ফুট ক্যাপ আনলে পাচে হেলু আনতা মেলগে থেং পি কে থে পেনাং মতি দি লা পেন লা সো থেং পি কে কেক পি জুক পে যাক জে লাবং কে লাকে কেং পি লা পেন কে থে হো মান থর ডিং পি কে জা লাবং কে
1: লাকে হালা আর রং আক্লিম থ্যাং দা বেং নং নি পিন মে না পু এদাম ফিদা চক মা
0: চকল লগে লা পলিথিন আর ডাক পেন থাই পন রা পলিথিন র ডাগ আর আহি লিক তুগ হ্যাঁ চাক বাক পার নগ এডাম ফিট এন্ডা মিল লগ
1: থ্যাং আ দুবাই লা থ্যাং দা পিনাং নিলো মা
0: নিলো দুবাই
1: অর্ডার পিনাং নিলো মা কি
0: ইউতা পেন আর ও ফান তামে ইন কিং কে চ ছিল হোত সে ওটাং ডাক লম মতি লা পেন ইন ক্রেং বারি খাস তামে লস থ্যাং পি গে আর ও এনজয় ও এ
1: নাং লি মাহাগুনিয়া থ্যাং পি এ আলা মা মাঙ্গে নাং থান ইক থ্যাং লো নোনা ব্যাং কে নিম নিম কে কো সোনো লা কে কি ইনাং পো
0: নিম কে নিম তলা সন থাক থাক লো হে পলিথিন টিয়ার পো পলিথিন আর লোথা পো আমু থাং রং বাং পো নিম তা জাত নি দমতি বিরা নিম বেন রং নিম পূজার লহে
1: কি হোগে কে হোলো বহিনি দা
0: কিহুত কে কি হোলো সিতা মে হালা বিরা নিম বাং কে এ লা বাং কে বিত সি ই না পো লা সো আ নিম নং সে আবে পুলতে লা বাং কে বিরা নিম আবে পুলতে লা দা ইলিতুম মারাত মারেং পি অখি তুম বাং কে আ আন কবি কিসুং লা সে ইচুমতি দি আসি ফরেস্ট ডিপার্টমেন্ট তুম গ দুগ বিস্তামি লাস নিম ফান লা বিটা নিম ফান বাকি এন কক লহ লা পেন লাস আ নিম বেন দা বাতাম তামে কিচি তামে ডক্টিস তামে লাহাই ফ্লাক পো মা রং তামে রং দা থেরা প্রাং ইয়ার হে লা পেন কে হালা কি পাং রেং আ নিম বাং লা নিম সু লা বাং কে আ দন তিন তা ই রং রং নি বাং লগে কি এই কে দরকার সরল লা পেন লাস থিং পি বাং কে লা কিছু নিম ব্যাংকে লালো আর বোটা চো দেখ না পেন লা সো নিম দুলো পুলন্তে ইতুম ফান কো সনলো মুনিটা তোমা আকায় ফান আচি থি ইতুম বেন কাছে লারডাম দু মতি দি লাসে লা সো নিম ব্যাংকে লা সো অক্সিজেন চেলার লুতে মুনি তুম আসাব সো কি সো কাং রাই লা পেন বেমার কে কম
1: তাতে নিম রং হেমি দুং রাই কি এ লা পেন হা হা বি দা লম নাম পি আজু ই অং মি অং লু লা পুলু বো ওয়ার মন ফান গে
0: আ লালো থ্যাংক পি অং অং মে অং
1: অক্সিজেন তা অং ওপো নাং লি নেম পেন মাহাগুনি ব্যাংকে নাং থান ইক তানলো নোনা ব্যাংকে ভেদ কর পুলাকি কো সন আথেং পিয়া জা দিগলো
0: ভেদ কর লা ব্যাংকে এনে কে লাং ডুং থ্যাং পি হে লাং কুং থ্যাং পি লগে কারবি পেন পুদাম তে ভেদ কর ফাংকে ঠিকে জয় মানে লগে সব ভেদ কর ব্যাংকে ফাং সিস্টেম তামে ফাং ফান লা থে দাপচ লাকি এনে লাং দাম লতে থ্যাং পি কে জয় এসন লগে থুদা থুদা পু মা আথিং পিডং দুপি স্তলা ভেটকর জং সে আবে পুলো দংতে মানে কোসান লো কোম্পানি তুম বংকে প্লাই আবে লো লাগে ইনি কে লাংডাম প্লতে লাগে কানোরম নাই থিং পি স্তা মে লা তুম বং নিং কান ফো ট্রক ওয়েট সিতে লা তুম বং কি চলং দাপ উপিয়াল নিং কান ফো ট্রক ওয়েট স্তা মে লা কে প্লাই কোম্পানি তুম পন পো প্লাই লা সা প্লাই বেন সিনন হুত কে এ ইং হা পুনে টিবুল পুনে পিনানা খায় পিনানা রাত তুমকে লা প্লাই নাং কম মতি দি ইনকে লা সে লা প্লাই ফানা বেদাত পলাসি নিলা মহা পিনে ভেট করা ঠিং পি থেকে যাই পথিং পিস তামে ডিপার্টমেন্ট সর্স তামে ই নাং কক লো
1: লাকে কো

0: son lo ki i ka pang cheng du nang poke
1: ki i pang cheng gela ta la son lo ala hai tum mahagoni tum pine a system lo te la bang e pang hai chat nang po thing pi the pe nak ma ti di yo la son a jar lo ha la
0: mahagoni pen la ding chat ma
1: mahagoni pen ding chat ma ne la tum ar pan the da po ja long le rai o ja ha la se la son lo ka pari gela mahagoni nim la tum pen yad vel lo la tum ta bo the la tum bang ke sab so ke program do hai la tum ke পলিথিন থাপ থে ডেট আমি মাদার বেট তিয়ার পো লং লে থাক লা পুকি বুই হে না সন বুই পো আলেন আলেন আম এন পো লা তুম কে হাং লা পেন সিগু না তুম সন ইস্তাম কে এন বুপু হে আতিং রি তে চর আসি লুন তে চর লা সন সি লা তুম কে কলম কি পিতাং পুল হে লা সন সি এলো লা তুম কে
0: আতিং রি তে চর পো আছি লুন তা চর পো
1: লা সন সি পিপ চক চক
0: কুপিয়া পোলো চরনাং কক লাগে
1: চরনাং কক ডি মা লা ল মানে নন সন আরনি ইসু অপর ka gorom adin mang la san lo hu achilun ban arwo nang jui po angke nang ti chat nang ti chat nang ti chat po jut ko ne la tum bang ke ateng ri ta la angkur chor po mati di angkur bengan chor pet po achilun ta chor pet po la san se istam a hormon pu la bang ke tam po se pam der po la angke la se e dam po la tum bang ke ka ching yok a por pai pai pen pu lente la ke angke la dak pen ma se a rong ka prek nang bo po
0: angkur pen
1: dak arong hang kurpen la arong dak se arong prek wang po an ke la apang kur do ching yok po asilun hin tang ching yok po ke ki khai lang mi pik lo la bang
0: la so thing pi ke a cha dalong lai lang ta imi ma
1: imi lagi
0: lang ta un ma
1: lang ta un lang jo ngon ning rong lo ong lo la pen ing long stan la pa ma ju plo te lagi ning kan pho tro west ta mi par ba gon i a ja lo la bang ke
0: tang te cha pa thing pi ko son si gar chi nang po
1: cha pa thing পিতেলা সনল চাবথিং পিগেলা আমু এনপো আমু এনপেনসে পাংরোমদুন পেনসে আমু তেনাং পোমতিনি আমু তে দেট পেন আপুলি বনাই পো বেক লংলে থাপ এট চাইনং হি পেন পাং উই এট আলেন আলেন আলেন আলেন টিয়ার পো অনসেলা সা চাবম ডাক থাপ পোমতিনি থাপ দা তেলাং পিফিত নং পো লপেন লা তুম ফান কে চা ফান কে কোসন লগু পো লান কে লির পুলো কারবেলা মেগে গ্রেনেড আরুম সলাতুম ভানকে পারিনা পো লাং পিবের না পোনকে
0: লাসার নং কিমপি নাং জিলা পুলো মালা
1: থামকে লাং কিমপি নাং
0: লাং পিবের নাং পো
1: লাং পিবের নাং পো
0: তাং তেলা আলং লে কি বিনাং জি পেনহালা বেগ লং কি হোর কি পিনিং লাকে আলা মহাগুনি নিম ভেট করা তুম বেনি সিবেল লমা
1: সিবেল ল পুথেলা তুম বংকে লা
0: তাং তেলা কি হালা কপারি এলং বেন থাং তা থুম নাং নিলো মালা পু ইদাম ফিদা চক মা
1: ইদাম ফিদ পুলো বংকে হেমাদুং রাই পুপাই সুদিং আহই সুদিং লিচি ইস তামিলো লাবং
0: চিকলো জন কানা পিসি কি এমি পলকে কতেরে এক মে প
1: চিকলো নন নন লাস চিকলো পেন মো লা বাই পাই চিতি আ কি এ নন এ বম লো মতি লা পেন মো চিতি চিকলো লতে কি বাক পর লগে এ পর লগে বাই পাই লা পেন চিতি চিকলো হে সং বং লম লো লা চিকলো ইয়ানি গা পর লগে
0: তাং তিলা চা বথেং পি কু পিসি গা পেন চং ই ইলো লগে
1: চা বথেং পি লা বং কে জং থু সি গেন লো হানি আই থিং পি এ পো তরে গাম পো এ পো আ রং ইয়ং সে থে লো প্লো তং তে না সা চা ফান মং কে রাক পা দই প্লো দে হে চা পু গে রাক আবি চা পা থিং পি গে লা লো আ রং পা ইক থুর থেক লো প্লো তে লা সে না সা থিং পি মং কে ইন কান কে ইন কান ক্রে ফো মান ইন কান ক্রে হিনি বেস্ট আমি নাং ইলি তুম ইয়ং সে আ রং সু পা ইক থুর থেক প্লো তং তে লা মং কে লা মং গে বাং পন দে পো লগে
0: কুপিয়া পো সি ইক থুর লেন তে লাগে
1: মানে লা আরং নোনা ঝাক তুম কি ক্লেম মাগে থেক দন লং তেং তেলা তুম মঙ্গে চাবা রং মঙ্গে আরং ভারি ভারি স্তমে রাগ আবি কারবি তুম গে রাগ আবি পুলে তো খমিয়াব তুম বাং পুলো আফি গাবি আফি কপা দো ফান লসি আরং অলং লা পিনা আন লা চেগা থেক পেন প্রতি মঙ্গে নুকিরাং সু পেন সি পুকাং পাং ঠক পাং ঠক পচে প্রথি প্লোতেন কান সিপেনে ফং ফং পং ঠক দুন উন পুলো তং তেলে বঙ্গে লা স রং মাকে আরং ইক থুর পো লা বঙ্গা দরটা দুল ইয়ং সে আরং আমি এক পাবে দেট প্লোত দে লাগে এনি থেং দে থেং নল থাং জি থেং নল লা বাং বেপারি তুম কে নাম তুম লে বাং স্তমেলা আমি এক টং লং বন সিপু আমি এক টং হং পন ওয়ং ওয়ং দুম লা স আদুম সে পঞ্চত পো লাগে বুতালি দুম দহ লা হাই হাই সে পন পো আং কে লিয়ে পিন লো লা বঙ্গে
0: জং সি আর রং পা ইক লুন থেক বতি লাগে আর জন বেন মাসি পন দেত পর পুলো
1: আর জন সে পন লল পেন নন টিয়ার থুলি ল দুয়াই কি হি বিজি কি পি লসনা সিস্টেম

0: anke ladak eta madar bet bunai polak pen sigun ke harai tum pen sab su fracture lang lagi la tum han ke bustat hap pen si habit pen wan pen si la siguna mangke bustat hap po a hu puche thar po mati di am suling bu pedi la san po ke busta pen si po mati di karni te po la pen arni te det pen la sa siguna mumba hilig hut si ada hiligar lo chaina hi lage chaina hi ki cham thap se di अब बुस्ता पेन हदा ला तुम फन जो क्रिप हो नी क्रिप हो अन न चाइना ही पेन लांग डुंग से आर नीम नहीं आं ते टिक के ला तुम के मदार बेड दो दे रंग आवे माने अमुआ ठाट पी के जा ला तुम के आ क्लीम वांग लो पुलते ला है ठेंग पीसन ला ता तेरेक पे है ला ता फांग सन लो इस्ताम लो ला ता
1: ने अंग अच्छी लोन तबेंग नंग पांग कोडा बेंग नंग पांग
0: कोडा बेंग नंग पुलता ला ता ला फांग तेंग लो की इकंग लूम को पांग हाय नहीं কি এ হজং সে পাংলুম ক্লিং বুস্তা মেমো এনে আন পড়া তিন কানে সিহি নিল তেলা আর রং কেং ডাংলু পুলন তেলা সাথিং পি ফানকে হলা রং সো তুম মঙ্গে পাং হাইদন মে মতি চড়ন পেট পেট পেট পেস্তা মিল নং সিলা আর রং কেং লোতে সিগুন নথিং পিলা বঙ্কে নন কাছে থাং নাই ল নন চেয়ার বেঞ্চ পালেং বিয়া বারু আফান স্তমে
1: কুপিয়া পসি সিগুন নথিং পি মে পিক পুগি পুদাম নল
0: সিগুন নথিং পি মে ও মানে লাগে আকালার মে ও নপেন এর এরশিপ নাসন পশিলা তামিলা সিগুন থিং পি কার ই আন আনলো নে কে লং লে নন কে কে কম লো ইলি তুম কার বেদিম আং লং দা হ্যাঁ সে হাক তুম বং কি মাথা লো আমি থাং মি থাং সে জুং জুং কাছি ই লো সন সে পা অং লো রা বংকে
1: আচ্ছা তা লং লে লং তা উন মা সিগুন কে
0: আ লং লে লিং লো হ্যাঁ দি ইয়ং সে লং কুং লং লে প্লটে লা সিগুন বংকে আরাক আরং বং থেদা ওপো আরাক বংকে কারার ওই লো লগে আরং বং উই থেবুর বোর্ডার পো কি আরাক বাং লক্সি
1: পুং
0: সে ইংলং আজু এ লুপতে আর লং আজু পি নে লাসন ইংলং তুই গং তুই এ পুলন তেলকে সিগুন থিং পি বাং হেদি আর রাগ সে থে মোনাক পো পক লক বাং আবেলু পো জার লো লাবং কে পেন আথিং পিতা লাং মে উ পু
1: হেমাদুং লাপুসন দা ইমি মা লাগে
0: মানে লাগে হেমাদুং পি নে বাং কে উন আন কে গবর ইবেন কি ই রে সে মে হে
1: কাহে লো
0: সো সিগুন থিং পি বাং কে ইং সিপিক লাপুলো আদুমরে কাপড়ে কাথে পি এ দুনোদ পয়াল হলা হাই তুম থি দুন এক তি তিয়া লহে
1: আজুম জেপ্লাং দে
0: আজুম জেপ্লাং লাতুম বাং হলা হাই থেং পি পেনতে লাতুম বাং আবিসি এ কোসলো মা আজিব নংলে আজিব হে লাতুম ইং সিব দা তি তি নসে লাগে উন আন গে বিরি পেন বাহেরে সে ই নাই বিদাসন ননা নে সে বাগান চুকলেম নম নাই থেং পি ইয়া ল লাগে
1: তাংতে সিগুনা থেং পি আলাম গে নালি নং থান ইগালো ননা ব্যাং কে অর্জুন পু থিং পি লবং সো থিং পি লাম নং থানি
0: অর্জুন দা সন ল রুম দাম নং পো হুম দাম নং পো কে আম দু উলো পুলো পাং রুম ল পুলো দে বুস্তাই সি ল তে মা দার বেড বনাই সে ল তে লাইনি ব্যাক আফান কে দর পো মতি দি এ ল্যান্ড বেন রং সুরি সি সি ল কে পুলি থিন সে থাপ পো মতি দি পুলি বেগার ল সে থাপ পো লব সে ল তুম হে কে ল তুম দা সন ল নি নি পানে ফং নি থম বেন ফং লাং দুং পো মতি দি ল পেন ল সো অর্জুন কে আক্লিম কে বাং বেদা দেখর মুন্দ গলি আক্লিম দা বা লাপেন অর্জুন থেং পি বাং গে লালো জে ইনতু চিন নে দে বান্তে লাতুম কে লাস অর্জুন থেং পি কে লাগে নি কান ট্রক্সি নার কে পেন পুলো তং তে কোম্পানি ফান পাচিনি লো পুলো তে লাতুম লাস থেং পি ফান গো সম আহু দা নাম পন্ডাল
1: আহু দা নাম পন্ডাল
0: আহু সে নাম না
1: আহু কে কুপিয়া ফানি গ্লো লাগে
0: কাচিনি না তেং তেলা তুম কালার ফান অর্জুন থিং পি আহুকে লুম দাম পজন দিস দোয়াই দা হলাই দোয়াই তা বনাই দোয়াই তা লং লো কালার ফান তা লং লো লপেন লা
1: আথিং পি তা লং
0: আথিং পি তা লং লো লাগে
1: লা কাপার লাই ফ্লাগ মেলো বলতা
0: ফ্লাগ মেলো কাপার বাং হেনো লা বাং কে বাতাম ফান
1: বাতাম
0: লতা কি ফিক পি গজার আথিং পি লো লাগে কি হো তা গলি লমে কি ফিক পয়ার বা
1: তা তে তে বিয়ে চচেলো বলতা
0: চচেলো ফিক তির মা হেদি আসন অর্জুন থিং পি
1: লাগে এন্ড দে আর উইং জুই দা পুমা
0: আর ও নন পুগে ইঞ্জুই দাতি লাগে কাই কে তো আর বেলে তুম নন ইঞ্জুই পো চিকলো ইয়ন পি তে কোচিং ইয়ক টু পো জালো
1: তান তেলা মাহাগুনি নিম ভেটকর চাপ ফ্যাং সিগুন অর্জুন লাকে দো আনা থিং পি পেন কলো ব্যাংসি আর বুকাং জুই দের নাই ল
0: আর বুকাং জুই দের নাই কেলা নিম বাংল কিছু নিম বাং হ্যাঁ
1: লাদুন থুকে
0: লাপেন লসা দুন থু ব্যাংকে লা মাহাগুনি ব্যাংকে কাইকেটা ইঞ্জুই

0: এপি না ব্যাঙ্গালোর কি
1: লিডারশিপ দেওয়ার পরে।
0: লিডারশিপ এর নাগরি কাই কি তা এবার গ্রিন সে পুরাম না
1: তান তেলা হাই আথেং পি হাই ইংলং থ লাপু থ্যাং আবি পিনা জো এলো পোতে লাগে বর্মন হান কে মি ইক পিক পোদি।
0: কালাং লো লাগে মি উলো নাই নাসি কাং চাপ দাম লো হে সরকার সর ডিপার্টমেন্ট সর টালা হাই ব্যাং নাসি কেলাং পাং ঠেক পা মে পা মে সে লাই আথেং পি কে কাং ওয়াই তাং আথেং পি লো লাগে
1: তাংতে কাপাদু সিয়ালাম নেলি নাংলি ফান আর জুইকলাম নাংলি ওবে কি মি এতম ফান থেং পি কার চেতা আলি দু লাপেন কে ওয়ারমন ফান্তা আলি ধিপ পিক পুনাংলি রেডিও কার জো রাত তুম ফান থান পাচি নি ইগজিমা
0: উই কি মি তুম কদ্দু কবি পিও ঠেলং থেং পি কবি জয় নিসি নন ব্যাংকে কাপ্রেক কাপ্রেক ডিপার্টমেন্ট রুমস তামে পাকলাং তুসি লাহাই থেং পি আমুখা ব্যাংকে কিচারলি দু লাপেন কি ই কি সোম কে নাং সরল আলি গেছি পা দুই পুলোতে ওরেং আওয়ার সায়ং সে আবে পুলোতে লা সথেং পি আক্লিম নার্সারি ইনকান সিপেন বেত ফারুসি মাম বেত ফকে প্রসন লিচু বনাই দুন বুঝতামি লা হাই থিং পি কিনাং সরলো আক্লিম বুঝতামি ইয়ং সে না আক্লিম দু উপরতে নন বাংকে ডিপার্টমেন্ট সোর্স তামি নন কে লা মুপেন ইলি থান বা মিহিগুনি বু বাং খেলি ডাক পেন আক্লিম কে নাম দামছে থ্রক কে ডাক ই রোলা ই মিঠাং জুং জুং পেন নার্সারি চুবনাই নং পো লাং দু নং পো পুলি বেগ চে নাম নং পো গ্রিন হাউস চুবনাই নং পো আসন্তি না থিং পিস তামি নন বাংকে উই কি বিতুম স্তামি লাগে কিসুম ক্রুম কামালি নেন মতি দি ফরেস্ট ডিপার্টমেন্ট তুম পেন লিং নং পং কে লাতুম সি হাজার আক্লিম স্তামি লাতুম আফান পন পো লাতুম সি নাম পো পেন রাত তুম স্তামি মানে বাং লং লেথে মুচত পুলতে লাতুম বাং কে থেং পি আক্লিম কে রিয়ে তুম দাদু মতি দি লাহাই চু আর ইদুন ওয়াই পুলতে লাসা থেং পি বাং কে লাহাই থেং পি আক্লিম পেন পুস্তামি সব কে ক্লেম পেনতে লাথেং পি আক্লিম কে কি ই কি সম লাহাই কাম হেডি লাসু আবং আলে থে পিক পুসু নিলিহিন পেন চিন্দা মাদে নন থেক দন লং বম লহে চা পারং পুস্তামে ব্যাং ইতুম ফান হাং পন নং নাম পো রং বেন কো আন মা পুস্তামে লসন ল লসলা উই কি মি তমাস তামে লাহাই কাম চারলি কে নং সর ল দে কা প্রেক তিন গভর্নমেন্ট লেবাং স্তা দন তিন ফান কে সকুরি তাঙ্গন ইলুমতি সি লাহাই বাং কি ইতুম জং সি লাদাক কি ক্লেম দো পুরোতে নন হুট বাংকে নিলং থিং পি দো নিলং পা আনা ক্লেম দো পুস্তা নন হুট বাংকে মেথাং চি পোসার দাম কং দিং এনাং নিল নন বাংকে ফোন বানস তামে পাকলাং লো পুরোতে বাং ডাক মাসে বাংলা হুমরি উই মিতে মানস তামে লা থিং পি ক্লেম কি এ পুথাক আসন তিন জাম পুথাক নার্সারি গে বনাই ফান বাংকে নি হিন বেন ক্লেম তে পুসে শুনিং রিপন বিউ ঠে লং নন বাংকে লাল ইতুম থিং পি গাবি থিং ফ্রাং গাবি পেন্সি পিও ঠে লং নন বাংকে আফি অং আর উই না উই অং আসলে ফরেস্ট ডিপার্টমেন্ট তুমি লা আমৃত বৃক্ষা আন্দোলন পুস্তামি ক্লেম নাম কক লো বাংকে নে সন থিং পি মুনি তুমৃত কে পান দহ ন হক দহ পুমাসে থেং কে এন দহ থেং পি পা চেম লাপ লমতি দি থেং পি গাবে জয় নি সে লা নন বাংকে এ পি নে আর উই তা আপর পেন আর উই বাংবে দের ল লং লেন দের ল পেন আপর পেন কাম চো ক্লেম লং লেন দের তিল লা থিং পি ইয়ং আলি রচাম লির সেং সাং দো লো প্লন্তে আপর পেন সে আর বেতা লা সুদাক মাসি লংলি চাম ইপো এ ইং হুন থুর পো লা ডাক পেন সে লা সব ডিমেন মাসি আর বেতা আপর পেন ইতুম লং দন
1: নান দি এ থানা লাম রেডিও কার জুয়া রা তুম তা আনিং নেং সাম দুন পো লা পেন লাং তুম সামে নান দি কে ক্লেম আ সোনা চার দুন পো পুনিং থেলো নান দি চু ক্লেম চু দামা সাই লং আন সে তামে আর নাম লে হির জুমি নং পা পি দুন লো না পিনিলি তুমি কি যে থানা যাই মেকে লাপু আনলে ইং টনিক কক লো না কার্ডম
0: কার্ডম।

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: আর বি আইয়ে কয় কারোবাক

0: পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।
1: লাগে আকাশবাণী ডিফু আদন্থু লামজের আর্য একসেনা মনিরা কায়েলং সায়েন্স দা এসে কেনাং সত পো লামজের থেপি পোথাক প্রীতি হানসে পিপেন কেথান পন লামজের আর্য একসেনা লবাং সোলামজের আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন কেরত কেপাচিতাক চেং আলামজের এলো তাংতে আর্য একসেনা।

হিন্দিয়ালুন কেরট কে পারজু জামে গং ডেংলং পেন আদন্থু আনুরাধা পটবল পেন কেলুন আরজু একসিনা আলুন দলাম থিলকে কই হালচল না রাহা হে।

নরে নালে তুম আনুরাধা পটবল পেনকিলুন আর জুগল তো আদুন্থু আলিসা চুনাই পেনকিলুন আর জুগছে না আলু নাম থেকে ইস সে ইস

হিন্দি আলুনকের রটকে পড়ু জামে গাং নেই গেলা পনসে কাংটো নিকলো লাকে আকাশবাণী ডিপু জামে কেবাং বম লাকে এফ এম বেন পেন ভারো সিরা তক বড় সিরকে মেগাহার্স নিউজ অন এয়ার এপলা পেন রেস আয়া পেন সিতা মিনা লিতু আকাশবাণী ডিপু জামে আর জুই লংজে নন স্টুডিও ঘুরে পর পর ফাই ট্রগ্রাম নিট প্লিকেরা ফ প্লেং জি দেওয়া পর ফাই ট্রগ্রাম নিট প্লিকেরা ফ প্লেং নোতে গুয়াহাটি পেন কে পচিটা কাসামে সালাম পেন সন্ধিয়ার আঞ্চলিক বাতুরি আর জুই লংপো

আরুন্থু কার্বি দেট লি চিহনাল আর জুয়েকা বংসো জামে গংদেং লংপেন কেচেং সে তেগেলাংজুন কার্বি জুটং হাবার মাইটুপেন কিলুন আর জুয়েকা আলু নাম থেলাকে নং লি পেন নেলি লাপেন আলাংলি

আসামি সেলুন কে লটকে পড়ি জামি গেন লং পেন আদন থু জুবিন কার পেন কিলুন আর জুক সিনা আগনি সাকি আলামার জানা লং পেন আলু নালাম ফেলাকে কারো বা সকুয়ে টোটাংটে আর জুক সিনা।

0: নহে নাংলি তু জুবিন গার্পেন কিলো আর জুই লং টাকলো আসামিস লামার জানাল কেরত কে পারজু গেলা পানসি কাংটো নিকলো লাকে আকাশবাণী নিপু জামে কার্জু লং পামলা কে এফ এম বেন বেন ভারু সিরা তকবরা সির কে মেগাহার্স নিউজ অন এয়ার অ্যাপ লাপেন রেস আই পেন সিতামে নাংলি তু আকাশবাণী নিপু জামে কার্জু লং জি আদুন্থু অকপ্রানা জামে কাংডেং লং পেন রেবে সাকে সৌপুথাক ডক্টর রতন সিং রোহাং লাপেন হুট বাংফি হেলভেলিন তিমংপি আতমাংবং জিহু চিপুট আর জুয়েকসেনা
1: রাবি ইসমাতে মিথানিং চামগি কর কো আন কাফেরে মে মেমা কি অং দু তুমা চিনি নে জ মিথানিং চামগি কর আক পুসেতামে সে চিলংলে দেট মাতে কাপাংক্রে আতুম দো ও সন সি মিথান কর আক পেন সে চিলংলে দেট আজক অং দু তুম আপ্রাণ কি দাম নাং পুসেতামে দুলো লাসি রাবিস কো আন সে কাফেরে মে মেমা কো সন পেন সে কাছে পাজক জিমা লাসো পুথা কাছে থান জি আফান পুরা মারা আফান সে কিলাং ডক্টর ডক্টর রতন রংহাং আফানসি চুফা ইগলো আলং লিনন লাদাখ স্টুডিও লোনা ইং ইগাদলো লাসি রেডিও নাং কার জুদুন রাদা তুম ফান কার্ডম পাজিরলো লাপেনাং লি ফান জাতামে কার্ডম নাং পাজির ইগলো কে হাই কার্ডম
2: কার্ডম
1: তাংতে ডক্টর কে হাই নিলিয়া ফ্রাংসি নাং লি ফানাং কার জুদুগাং তুং রাবিস পুকু পিয়াসন লো লাসো পুথাক নাং লি রেডিও নাং কার জুদুন রাদা তুম ফানাং লি থান পাজির মে ইগ জিমা
2: চরলো নিলি ফান লাসন আপর কে মে নে পি পেন দা কে হাং পট লাপেন রেবি সালাম থাক মা পাথান জি ফান লালো রেবিস বাংকে ইসি মিথান লাংনো মানে মিথানিং চাম্পু ইসি আকিসো লাকে ইসি ভাইরাস ল তাসি রেবিস পুলোতে কপিল লাবাঙ্গে রেবিস বাংকে ইসি জুনোটিক ডিজিজ পুছিপু জুনোটিক ডিজিজ মানে ইসি কিসো অপিল কিসো অপি লাগে মুনিয়ত ফান্তা উন্দেত আপেন জন্তু ফান্তা উন্দেত জন্তু আঁকি সব রেবিসটা আকো মুনির ফাং উন্দের পর লসো রেবিস মুনির লং বেনটা আকো জন্তু লং বাংমে লসো ফানসি জুনোটিক লাসি রেবিস বাঙ্গে লালো ইসি জুনোটিক ডিজিজ লাপেন এনসেফেলাইটিস আঁকিছো মুনির লাপেন মেমেলস লং লাতুম ফানসি কেউ লাপেন এনসেফেলাইটিস বলেতে পেল লাবাংকে আফু লং কে কাং আর ব্রেন কে কাং লসো ফানসি এনসেফেলাইটিস সে রেবিস বাঙ্গে ইসি আঁকিছো মুনিত আফু লংসি কেটেক লাসি রেবিস বাঙ্গাকো সন কাপ্রাই পুতা দো দো হাইড্রোফোবিয়া পুদো ইসি লাবাঙ্কে লাং আফেরে থে লালো রেবিস আঁকিছো বাঙ্কে লাপন
1: বেলা নাং চুরু ইগলো নাংলি ফান রেবিস কুপিয়া হরমু মালা সাপু থাক নাংলি ক্লার্ডাক পেন গে থান কাপা জিরমিয়া পদ তাংতে কুপি পিয়া পিয়া লংসে রেবিস কি দৌলো পিয়ে তুম দাদু ও পোসে পাংচাম দেট পো লাসো কিসো মাতে লাসো রেবিস কুপিয়া কুপি পিয়া মারাত আলংসে কি দৌ লাসো পুথাক নাংলি থান পাজির মি ইকজিমা
2: রেবিস লবাংকে মেমেলস লাপেন ব্যাটস লং দো মানে

0: water long number at the virus banke saliva long sido mane methanang croy long si virus do si la char samlo pote la running te water long pote la da amegon an cham nang po un pulote mane detergent powder pensi do nang po athe la so virus banke mane detergent pinelo pote wash out un jiphan un an banke prevent nang po la pen char sami bang kon ba kang roi ba ke prabla pune nang po so philopate tongsakot pen la kiso ke lang hem dam pensi busy che nang po non mela mangke busy bang non recently medical hin mangke la tum resume do 0 3 7 14 28 as do hong pho hong pli an pi do tame nili tum veneri long mangke hong pho an se bi bi jong se thanang cham ki corp lo te suspect lo pote nili tum hong hong pho pi pong ke cheng si bangge la ke korani mat pi phe dang po within 12 hours pa 24 hours ang bong pi nang po la pena ko adun thu bangke 3 day ke chok mane ke korani pen 3 day ke chok ako 7 day ke chok ke korani pen sing sa po 7 day ke chok ho is si pi thu po ako 14 days ke chok ho aru ekta pi thu po la bangge hong pli ki chok lo la pen 28 days ho la bangge chiklo yon plan hi kai kai hutan la pinang po la loplate litum la sore basement manke prevent unlo don't say rabies mane mithan cham bin nong le nai corpus suspect system la si chipi bang se kemel
1: kala kala nang churu ilo nang lipan na sapu thak nang le clar dak pen ki than ka pajir mia pon tang de doctor ke hai marat along monson mithan along rabies la pen munit along munit apan cordet pen la ki klang ang thek mate symptoms isivet mala hola rabies bang
0: isivet lo athe hini ta lage zoonotic disease bina pa labangke isivet a symptom lo eklangi mithan long sitame lapen munit long sitame munit pangela lo ke chengke a phugi so do po mate aning ewang rang la son do po a bang long kang thak la son do po a meg eren la son do po lapen jontu long ma sitame la son lo angke langa phere do po lapen munit tumhan ka মানে পিনে ইসি হেলুসিনেশন আটাই প্লাসন পাথেক লং তাপ পাথেক লং প্রু কর্টাপ কর্পু লাসন দো পাসিম তো মাঙ্গে
1: কালাং কালাং হেনাং জুরু ইগলো তাংতিলা এ মুনিদাতুম আফান রেবিস আকি সুকে খাই পুনা হ লা খাই লো পুলোতে মুনিদাতুম তালা মিথানা তুমা সন পিনি কি কর কাং তুং লাপেন কোরাকতে কুপিনে আকাহি নুদু কজিমা কাপ্রে কামুনি দাফান কর্ডং চিতপুতে ফুক আক লং চিতপুলোতে সপুথের নাংলি থান পাজির মেঘ জিম্মা
0: লাবাঙ্গে নিলিবাং কে মানে ভেটেনারি পচি লাসি ভেটেনারি পচি বেশি ফোকাস লাবাঙ্গে হালা মুন্নি মিথান লং সুতামে মিথান ইংচামে করলোপতে লাল করাক লোপলতে তুমফান কেমো পেন্দা থানল ইং প্রেম পিনাম্প পিপে আর সিমটম বাঙ্গে লাল ওপেন কি কর্তাপ বাঙ্গে দোপ কা ফেরে তাপ দোপ ল্যাং পেন কা ফেরে লাপেন লাতুম মো লাস বাঙ্গে নিকে বিচক হলো বোতে লাতুম আতক লং কিচু লং লে কিজুন লং লে মানে লাং জয় লা হাইড্রোফোবিয়া পজনে লা নার্ভ আন তা পাপেরালাইজ লাভ জৈনে পেন্সি কি থিথি লাসন থাকছে মুনিত সিতামে লাসন লাসন সিমটম এসিবের হাইড্রোফোবিয়া দল মনে তুমল আপেন ল্যাঙ্গা ফেরে দোপ ল্যাং জুন তুমতে ল্যাঙ্গা ফেরে লসন দোপ আপেন জংসি স্ক্র্যাচ মানে দশমনি জংসি মানে ফান ফুকরাক বা মানে ফান কি কর্ডো পলতে কক তিতিয়াল হ্যাঁ ঝাঁকলং পেন লসন এই কর্ডো পলতে আথে আং ক্রয় লংসি আ ভাইরাস দো কক পলাসি আফান মাঙ্গে চিরে নাম্প আপেন বিজি সিস্টেমে ইনপ্রেম এন নাম্প
1: নাং চুরু ইগলো লাসো পুথাক নাং লিগে থানকা পাজির মিয়া পট তাংতে এ রাবি সাকি সু লাই পুথরি লিচে থানাম থুলো নাং রাব উন এলো পুকু সো আং দেং আনসি কাছি ক্লাং ক্লাং লো লাফান কে লাগে রাব উন এলো লাগে থিপো পু কাছি নি দু দুজু জিমা তে মুনিত পুনন এ মিথান পুনন সেতামে লাসে লাসো পুথাক নাং লি থান পাজির মি ইগজিমা
0: লালো রাব উন এলো পলোতে লালো জিতিয়া মো পেন্দা নিলে গে চেং সেতামে থান লাগে জুনতিক ফেটেল সেতামে 100% প্রিভেন্টেবল চং সি কে করলোপতে বিজি এনাম্প লহান বেল কাপ বসাই অঞ্জিকে কে করার নিমাচে উন আনগে প্রাপ নাম্প লাপেন জং সি পিপেদের পলতে লাবাঙ্গে আর সিমটম এক্লাংলো পলতে লাবাঙ্গে ধরক ল্যাঙা ফেরে মাতে আফুগেসো আমেকে এয়ার লাসন দলপতে লাবাঙ্গে

0: ইলিটো সিমটম ক্লাং লোপলতে প্রিভেন্ট মানে বা পারে ইয়ে ফানকে চিত্তর বন ডক্টর তুমটা নিলি চিনিয়ে তেং বলতে হিউম্যান তোমাকে আনলে নিলি ডেভেলপমেন্ট আন তোমাকে চিনিয়ে দে সিস্টেমে ভেটেনারি সেক্টর লমাকে লাগে রেবিস ডগ লোপলতে নিলি তোমাকে সাসপেক্ট লোক বা সিমটমে ক্লাং লোপলতে নিলি তোমাকে লাগে ট্রিট এলো লাভাকে নিলে তোমাকে ইউথেনেসিয়া পুষে বপু মানে আমি থান ফান বিজি পিপেন পান্ত জয় পো লহান বেলা মুনিত তুলং মাংকে লাসন ইউথেনেসিয়া পো বাঙ্গে নন বানকে প্র্যাকটিস তেলাং সেটামে মুনিত ফান্তা লাসন ল জং সে সিমটম ক্লাং লোপতে ডক্টর তো সেটামে লাভাঙ্কে পারেং থেকথেল
1: নাং চুরুলো লাসো পুথাক নাং লি ক্লার ডাক পেন কে থান কা পাজির মিয়া পোত তাংতে নোনা বাং কে এরা বেসালাম সে কাছে থান লোপত মিথান কা পাং রেং আতুমালাম সে তামে লেনাম নাং কক পজো লাসে ইনো মুনিন মিথান পাং রেং জি পুতে বিজি কি পিয়ে তুম তাদো কি পিপে তুম তাদো তাংতে মুনি দা ফান কর লোপতে হালা বিজি কি পিতা আ তুম পুসে তামে থাং আ কাসিক সাকা বেদে জিমা লাসো পুথাক নাং লি থান পাজির মি ইক জিমা
0: কালাং লা জংসি পাং রেং তুম দো সে তামে মানে কে বিজি পিপে তো নাংলে নাকার জুপেন পি তুমটা তো সামে পি পুয় ফে সেটামে জংসে কর্ডো পলতে আথে ইসে ভাইরাস বা ইসে ভ্যাকসিন দোদো লসো ভ্যাকসিন প্রি এক্সপোজার মানে জন্ম পেন চিক্লয়ন থম মিথান আটা দলোপতে নিলে তুম লা ফার্স্ট ভ্যাকসিন রেবিস ভ্যাকসিন পিপ লাপেন চিক্লয়ন আফি মানে 30 days অফি আকো সেকেন্ড ডোজ আর রেবিস আকো বেথুপ লাপেন আকো চিক্লো ইয়ন অফি থার্ড ডোজ পিথুপ লবাঙ্গে প্রি এক্সপোজার পুবাংল প্রি এক্সপোজার পিদার লোপতে মানে জংসে লাসো আমি থান মানে মুনিত ফান বা মানে আকো বেলেগ আমি থান ফান কর ফলতে পিনেই মা পছে নালেন কার্য বাঙ্কে নিলি তুম কে পুল লাবাঙ্গে 100% প্রিভেন্টেবল পালাবাঙ্গে পিপেদের সেটা চক বা পিয়ংলোতে মেয়ং চলো আন্তা কি পিসি কি নাং চললো মনে তোমার ঝাক তঙ্গে তেংনে পাদের পাদা দই সেটা মেলা কি কর লোপতে পিদেছে কে মেল মনে লং সেটা মে আজাদ আমি থানলে কর নয় সেটা মে বিজি চেয়ান দেছে কে মেল আথে লাইফ আলাম দো ইন প্রাণ আলাম দো লাসে রিক্স এন নাং ইক নাং নে লাসে আজাদ সেটা মে কি কর লোপতে দুং তে বক হেন হক মা কাতিল তে বক ধরক লং রং তক লংসি লসন কি কর বলতে তুমটা আদুং ফার্মেসি লং তা নন মেলমকে হিউম্যান ফার্মেসি লং তা রেবিস মুনিত ফানমাঙ্গে কিবি দো দো লং লং নি কিবি দো সেটামে জংসে দাগ আবে পাতে আকাতে বক নাই হসপিটাল সেটামে দাম বেন চিপি দাম দেছে কিমি
1: কালা কালা এ নাং চুরু ইগলো লাসো পুথাক নাং লি ক্লার ডাক পেন এ কি থান কাপা জির মিয়া পট তাতে নন সন বাঙ্কে এ নাংলি তুম এ ভেটেরিনারি ডক্টরস আতুম আল্লামা পসনে লি নাং কার্য দুগাং তুম নাংলি তুমকে এ মিথান পাংচাম পুস্তামে মিথান কি মি পুতামে নাংলি তুম লং কি ওয়ান সে নাং কি লাং ফান কি ওয়ান আতুম দু উজি তাতে নাংলি তুম কুসন পেনসি লা এ নাং কর পারাক পারু পিপি নে লা হাই পুস্তামে কাছি পাজক জে ফান নাংলি তুমা সাইকে ক্লাম ইগলো
0: লালো কাজু পেন নীলি তুম মাংকে লালো বেলা গোটে ভেটেনারি সেক্টর সেটামে নীলি তুম নিঙ্কা নিশি পেন বিজি হং প্রি এক্সপোজার মানে লা ইংপ্রেম হ্যাঁ ভ্যাকসিন রেবিস ভ্যাকসিন নীলি তুম চেন এন তখন সে নীলি তুম ফান্তা নীলি তুমটা প্রোটেকশন লাহাই পিনেকে আবে সেটামে নীলিতুমটা জং উন আনকে আফু ফাঙ্কে নীলিতুম আংহো রাখছে টিপেন্সি লাসন রেস্ট্রেন্ট পল আপান আফিয়ানসি কিছু লাংলা জংসে নীলিতুম পান স্ক্র্যাচ পেনে লাহাই দো কে ফুক রাখ পেনে আবি গিজাং দো পাতে নীলিতুম সাবন পেন পুল সাবন বা সার্প পেন চার সাম্প আপেন নীলিতুম বিজি হং সে তামে আকো চিপি দাম থুপ
1: কালাং কালাং কালাং নাং চুরু ইগলো লাসা পথাক নাং লি কি থান কা পাজির মি পন পট তাংতে এ মুপেন মিথান কাপাং রেং আলামা পট মিথান কাপাং রেং তুমকে অং দু তুমকে এ ইংপ্রিম কি পিয়া তুম দো ও তাংতে লা ইংপ্রিম কি পিতাং আমি থান তুম রেবিস লং লিলো মালা তুম বাঙ্গে
0: অ্যাকচুয়াল বাঙ্গে 100% ভ্যাকসিন কে কালি সিতামে এদি তুম মানে ইসি ভ্যাকসিন পিতাং আমি থান বাতে কে লং লেছে কে অং তারপরে 100% কালি মানে এ লং লং নি বাকে রেকর্ড কক্ত থে আথে পিপল 100% কালি ই বাঙে লালো আথে ইসি ভ্যাকসিন বলতে ইসি কোল্ড চেন মেনটেন এলাং তুম লাসো ভ্যাকসিন কে হদাই লং তা আকাং সাম 2 to 8 degrees centigrade টেম্পারেচার লং সে বিনি লসং বং নানে ট্রান্সপোর্টেশনে ওয়ান

0: কে পন পেন আছেন ডিস্ট্রিবিউটর লং লাসন দক এটি সে আহত পেন ইসিহিনি কে ফেলার দক থে
1: কলা
0: স্তমেজং সে কি মানে ধান কি চামে করব তেল বাঙ্গে এন দেশে মেলো বিজেপি দেশে মেলো মো পেন পোস্ট এক্সপোজার তেংল নিলে তুমি এপিপি কে 03/7/14/28 ডেজ পিপো
1: কলা কলা নাচুরো ইগলো নাংলি ফান তাংতে ইজন আমি থানা ফান কো আনার তা পেনসি লা ইন প্রিম কি পি পেনসি ফং কো আনসি পিনাং জি লা ফান কে রাবেস কা পা সাসপেক্ট পেজ ফান
0: হ্যালো জংসি রেবিস ফানচট বলতে এলি তো মাংকে নেলি তো মালা ডিপার্টমেন্ট পেন মাংকে চিকলয়ন থম আমি থান আটা দলবতে লা ফার্স্ট পিপো পেন আকো চিকলয়ন ফি মানে চিকলয়ন প্লিকে প্লেং হুত সেকেন্ড ফার্স্ট বুস্টার পিপ লাপেন আকো চিকলয়ন ফকে চহুত মানে থার্ড বুস্টার লা সহুত পিপ লা লোপলতে রেবিস ফান মাংকে ইলিমিনেট অনব স্টামে লা সং বং মনে তুম বুঝি তো লাসন রেবিস ইঞ্জেকশন বা রেবিস ভ্যাকসিন পিছত পেন লোপলতে মিথান বাঙ্গে বেলেগ কিছু লং লো পুষি মুনি তুম তিন তিন দদো স্তমে কালি লাচন বাঙালি রেবিস পেন আভেরে আকি সো তো দোপিক লাপেন আ ভ্যাকসিন সিতামে দোপিক লা লা পোলতে জন্ম পেন চিকলো ইজনরা এ ব্যাঙ্ক মানতে 45 ডেজ পেন লতে ভ্যাকসিন পিনাংপ মানে বেলেগ রেবিস পেন আভেরে বেমার আফান বাঙ্গে লা বাং পিনাংপ আর বেলেগ বেলেগ আসন ভ্যাকসিন দো সাপোজ পার্বো ভাইরাস পুদো কেনাইন ডিস্টেম্পার পুদো করোনা ভাইরাস পুদো লাই বাংকে মনে তুমান আন জুনতিক কালি মানে ফেটেল কালি লাস ভাইরাস মায় পেনিকে লাবাংকে জন্তু ফানসি উঞ্চত মনে ফানকে লাসি মানে নর্মেল মাঙ্গে রেবিস ফান বাংকে ফোকাস ল আথে মনে কিথি বাং দই গল লা রেবিস পেনিয়ে লাসি নন গফ অফ ইন্ডিয়া লং পেন লাহাই লঞ্চ দল যে 0 rabies by 2030 পো আসি মিশন দো লস মিশন আতে পেন আসি তিন ডিসপেন্সারি লং সে তুমি মারাত মারেন কিসো কিলাং হেম দেম লং পেন আর কি জয় রেবিস ভ্যাকসিন গিপি দো হলা দাক পেন সে তামে আনো তিন সে তামে চিপন পেন চিপি রেপ সে কিমে মিথান জং সে চিকলো ইয়ন থম প্লেং লো পোলতে লাবাঙ্কে রেবিস আর কিসো ফানো সামে বেলে থান জং সে চিংসং চিংহন থু ও পোলতে লাবাঙ্গে হালাং তুম বেমার পেনে বাঙ্গে ভ্যাকসিন দো সে তামে বাঙ্গে আর কি জয় পিপে বা আন বাঙ্গে চিনি এনে সামে রেবিস ভ্যাকসিন বাঙ্গে নহক লং সে তামে আর কি জয় গিপি দো
1: না চুরু ইগলো এ লাসপুথাক নাংলি কিথান পাজির মিয়াপদ তাংতে রেবিস পোয়া হরমু মিথানি জানাং বং সেতামে এ চিকাপ থেক মামাতে ট্রান্সমিটেড আকি সৌমালা কাছি উন উন আগে সৌমা
0: লাল মোপেন পোল জুনতিক আকি সবেনা পর লাগে ট্রান্সমিট পর মানে মিথান লাংনু আং ক্রয় জংসি নানে ক্লোবক পোলতে জংসি লসং বং চিকরকে দে সেতামে আলাং তোমফান মিথান লাংনু লে করকে দে সিতামে লাসং ক্রয় জংসি জংসি কাং লেক পন লং লক পলতে লাবাংকে ভাইরাস কেরি পন দেত লাস মিথান বাংকে রেবিস লং লক তো থে লাসন থাক থাক সে ধরক মানে কি জুই গেছি লেম লং পেন চিং লেক পন দেত লাসন পেন সিতামে কিসু লং কি কর দেত কালি সিতামে আকিসো বাঙ্গে লং
1: কালাং কালাং হে না চুরু ইগলো লাসো পুর থাং নাংলি ক্লার ডাকমেন গেথান কাপা জির মিয়া পদ এদি তুমা মুনি দা তুমি কাছি নিয়া তুম দু উজিয়া পদ সি মুনি দা ফান সেটা মে লাসন থাক থাক জি মালা হো মাতে আং ক্রয় পেন তা মুনি দা ফান তা উন্ডেত মা
0: লাল কালাং ল জংসি কি কর কালি পিন পুস্তা মে মানে মুনি লং মানে আমেক দলো ফ্রেশ উন দলো মানে আমেক কেরেং দলো রেং আগ দলো মানে দা থাক থাং আ কভার আবে দা সেটা মে লাসং বং ইজন আমি থান বাংল কাছিং হন পমা লাসো আমেক আদেম লং ইংলেক পন্ডেত ল পোলতে জংসে লসো মি থান জংসে রে বিস কি লাগি তাং পোলতে লসো মুনে ফান্ত রে বিস লং লক তথে আছি মানে মিথান লেম লো পোলতে আমহাং কপাং লাই কাচিং হল হাই দোপিক সিতামে জংসে এ বাং লং আমেক দো ফ্রেশ উন দো পোলতে চিরে চেছে কেমিল লসো বাং
1: না চুরু পিক লো লসো পুথা নাং লিকলার ডাক পেন গেথান কা পাজির মিয়া পন তাং তিলা আমেক আফান পামু হেত নাং লিকি পু এ আমি আমেক আদিম জংসে মিথান আং ক্রয় মতে নাং কর লং চিল লো মতে আং ক্রয় নাং লো লং চিল লো পু লাসো আদিম বাবাং এ সাবন পেন তাং হো ডিটারজেন্ট পেন পুস নাং লিকি পু হাজাত এ হিথিয়া লং এ কিদোয়ালিং আ ডিটারজেন্ট পুতা চক ইগজিমা মতে লা kupilo ne ke prek jek la so phan ka panong lo

স্টুডিও খুঁড়ে পর পর ফাইনেরকে প্লেক ডাংলো পচ্ছে আদন থু ইংলিশ আলুন আর জুয়েক সেনা ইংলিশ আলুন কারোর কেপার জুজামে কাং ডেং লং পেন কেচেং সি গ্রেক ডেভিড পেন কিলুন আর জুয়েক সেনা আলুন আলাম থেলাকে সেভেন ডেজ টোটাংটে আর জুয়েক সেনা

নরে নাংলে তুম গান এন রোজে সদমেন কিলুন আর জুইক লং টাংলো আদুন থু ওয়েঙ্গা বয় সদমেন কিলুন আর জুইক সিনাং আলু নালাম থেলাকে 24x7

ইংলিশ সেলুন কেরত কে পারজু জামে গাং ডেং লং পেন আদন থু দেন সিল পেন কিলুন আর জু ছিনং আলু নালাম থেলকে এ গুড রেইন লবং সলুন কবন্দা লাগে চার্লি ব্লেক টটংতে আর জু ছিনং

0: nune da nang cho ju da do akola sona ta ke dam ta habirang se ma si noni tumarang pendak irrigation ib la sodak bharia habirang to arabe non ke rong de le he none pokar salo hala so damuni la posine tum chilang chilang se dam la pen school suti da ta ni tum la habit lutchok se ni tumarang dami tum hemli ji akola pen to arta la habit du amat eu so ko la ma pa thing pi arang bi the tha lutar lupru ए कुपिन ने वतार चुरी पन लहंदा ला सजो दो लापेन ला सोपेना पीएल पी स्कूले पुरिलो को समारा दो धनगो स्कूले थांदा मियो आ मास्टर तो मियो आ ओ मिया ताला मंगला पहन लो ला सो स्कूले लो नीले तुम तुम लो पुलोतांग ते किताब सिलट पेना पराता बोस्ता छिपोनी बोस्ता दु वेट सी ला किताब पेन इनके पन वेट पन सी दुजी पेनले तो महुला सन यूनिफॉर्म दांगो किताब के रन पुथांग आवेलो सिलासन सिनि तो आदा तुन ल ताय सामा लासन हलो ला स्कूल बा हे मि छुदे स्कूल हे मातों मे का चोने हे मि छुदे ल अंके नेले तुम के हाबांग हे मचा नों गाली लों सिखे था नि तो मा से हला डाक्टर दा प्लान स्कूल ते न सचा नों आसी वार एसी क्लास के दोदो आ सिलासन था से सुमारे तुम स्कूल के वांग देर चचा रीति আতে হালা ডাক দুন দাম দাপ টাংলতে চানো হি ওয়ার নাং কক না উলা সোপেন জসি লাতুম দুন্দে দের চরিতি তানি তুম তালে সন বাতাই বাতাইলো স্টাফ হি বাং কে আকো স্কুল হেম কিমলো ডাক পেন্সি দলো না পেন ডাক পেন্সি নিলি দেন গো মেরো কপ এলপি স্কুলে পাস লংলো না সফি আকো নে এমি স্কুল কে দেন গো মেরো কপ এমি স্কুল সি দুন থুলো পেলা মেরো কপ মুনি বাং কে মেরো কে রংপি আমি রংপি হালাস লাখি ফর্ম দো পেন লাই স্কুল কিম কে কার্বি আংলং ডিস্ট্রিক্ট লং মিরাক মাই মিয়ানে থাকি কান্তি থুয়ালে হে সেটা লাংলে দেশটা লানা আনি দিংপি গলাকে হল কার্বি আংলং পেন লাই শিখে বান না এল এম ই স্কুল গপ মেরক গপ এম ই স্কুল ডেন গাঁও মেরক গপ এম ই স্কুল হালা বাউতে স্কুল হেম মি সেন প্লাস্টার ফুল ওয়াল কি কি মিপিক পেন ও সমারা দো পিক আকলা পেন টিচার তুম ধান নগাঁও ডিস্ট্রিক্ট পেন সিখে বাং সাইডে অসমিয়া বেঙ্গলি তো সেই মাদা খে থান বিও হালা ডাক পেন নিলি পাস ল লাসে পেন আকো দেনগো হাই স্কুল মা দুম থুলো দেনগো হাই স্কুল গেলাকে গপ কালি ইস্তা প্রভিন্সিয়ালাইজ আমার সাহা দেনগো হাই স্কুল পেন সিনি 1973 মেট্রিক পাস ল নাদাকে মেট্রিকে নিলি কে ফেল পি নে হবে সাবেত কি পি মাসি পাস তে নাসোপেনা ফি 1973 পেনা ফি নে ডাক ডিপু গভর্নমেন্ট কলেজ সোয়াংলো এন্ড ডিপু গভর্নমেন্ট কলেজ পেনিলি 1978 এন ইনকান বিএ অনার্স পাস ল হিস্ট্রি সাবজেক্ট না পেন ডিপু গভ কলেজ পেন নিলে হলো ফার্স্ট হিস্ট্রি সাবজেক্ট অনার্স পেন কে পাস
1: মিপি গেল
0: হালো সহত স্টুডেন্ট দো ও যে বাংকে ঠক ঠকসি দো অসমিয়া তো বাংকিয়া দো কার্বিয়া দো সনা থাক দো সেটা হালো সহ ইনকান আর নাম না কেরাব ল নিলি পান জেলা আনাং বাউ কে পাঁচটা নি নুয়াত আকো ডিফু গভর্নমেন্ট কলেজ পেন দা ফার্স্ট ল হিস্ট্রি অনার্স কে লং গে না সফ্রাং লং বাং হবে পিনাং বাং পাক কার বিবা নন কার বি তুম তা
1: চুরু পার চুরু পার
0: না সে খালা সহত বি অনার্স কে না আখুত সেটা খালা সর বাং নাই পুদুন দো কার বি তো বাং তা যে হিস্ট্রি সাবজেক্ট কে অনার্স এন দেরি আতে মালা দা কিতাব রেফারেন্স বুক দো এ প্রফেসর তোমায় নেতা লান থান থেকে পট এনা নি সেটা নিলি পুল নিগে নি কেহাঙ পট নিকে এন পো আতে মা উনে তেত সেটা নিকা ইসিতে সিনিংকা রং দু পোজে নি বড়িল স্থানে কিউন সিউন এলো পুলা সবাং চিনি সেটা নি সাম্বাং না থান পেন সুং উপমা এরি বো বাঙ্কালি হালা সা সা চ্যালেঞ্জ পেন মাসি নিলি সবাংকে উন দেখল যেন ফার্স্ট টাইম ল পেন নিলি ইউনিভার্সিটি পাস হলো সনিকান কে 1978 সো পেন আপি গুয়াহাটি ইউনিভার্সিটি নিলি দুন 1978 পেন হলো হিস্ট্রি সাবজেক্ট অপর হিস্ট্রি সাবজেক্ট সাদাক্তা পড়ি ল এনসিয়েন্ট গ্রুপ সিনিলি পড়ি এনসিয়েন্ট গ্রুপ নিলি কেন আলাম থি পহেন ল মডার্ন হিস্ট্রি পুলো ডাঙতে লাই কি পড়িয়া থাই দো জয় কি লবেন হক তালং
1: কলা
0: সেটা এনসিয়েন্ট গ্রুপ পুলো পুলোতে লাদাকে চাল ইনাই মেন মেন উন এ আতে লাদাক আর লং আক লং তক আখর লাপেন পি নে কাপ্রে কাপ্রে কা কিতাব লাই বাং নাং ও
1: কলা
0: হালা সুবাসি সুঙ্গো এনসিয়েন্ট গ্রুপ কে মডার্ন গ্রুপ কে জয় কি হে কিতাব অ্যাভেলেবল স্থানীয়

0: kang bom chini sila dipu government college kedam je ba professor ta ni lo wang sipulo nang hang sra ko lok noi dak nang don nam thang local ni kedam pu chini pulo ni ta bori bom ro sta ko san pani phomat las bang ke dipu government college bang ke arlo sui nit pide
1: o
0: ama nili phana bang ke ha ha phlong government college sang toi jui ama sil asani ning ke jang je mat local ta ni long li phomat halaba haplong ta damte klema klema de
1: oho
0: lan lo la loi charlie akai huda lam angke
1: kala
0: hap tu mane ni arong lo je ni ne arta mane ni kan si playing player kopen na sabra thi lot sita ne hap tu guwahati university an ma pass tu long lecture ra kam ni long na karna nam nam ke rap lo sita
1: ate hala suhut e karbio sumar do uma
0: guwahati university pori ha hala sodo bang phi phodo hala song bang ke kai don sori tin an pod mo sri long mang ta lo
1: o kala
0: halang li bang la ke english subject si hen meta sona ta hala sodo ni te lo tu me senior he tenjing ti ta do harsing taron do jonathan ti ka thar do na to i puri do pen la so holiram ta rang ta do akola pen api ne teron ala kamro wakar bisum teron do rong hang pu pira hang pu do alo sota pulel san salong do haso
1: antela ke claim a prangsi la peteng ke en kayalong government matela sarkara sai claim nang ji pula lecturer asai ke claim pen e bla phlu dut api ka phrek mang thu tema
0: neli actually ya sakuria ke claim ke do u ke claim do u pane piloma isyalam pehlo chithana kok lo dipu government college ki puria hot ke ne hala sut piu pusipu
1: kala
0: non higher secondary adim hot piu mane pre university
1: kala
0: 2 years 2 years ha course hala sut lamala final ki pija hoda bang piloma all asam professor tum strike amat dakar bi anglo mane dipu government college student ta strike nei budun kok seta khala professor dipu government college a professor thonge pulo hala hai college ke government college kali hala hai ke bangkob e date pin ni la hai pa hala tum si strike bana tunge dakhi tum phophe daga professor tum ta ta khutia ve penang tum na khutia ve final exam thane pinai seta Karbi student union atum pan bang chong thui data son lo he pudara mat oi tum ta strike kuri do nei mat strike kuri da exam boycott da
1: no
0: amala sila so exam ke in der lo posila ni kani siang bong ta ne le hem du jai chok chi pu se ka pre yo sakuri claim
1: oh
0: is che bang claim lo forester one long lo ne pan appointment ke ha sil beta la pen thang ta vela ne ha ne cho hang lo long lok lo
1: oh
0: na pi der lo la pen mara ke chiklo jo ne claim lo ama se ko ni me thang ma tha lo je ne kai mong ke forasa lo lu chok chok chi ne kai mong bang tu ge ne ta chi thang ni ni family pen ki puria ve der li ho de pon ni to family ta bie ke pas do pu pa chi thang lo nei hala so ba interest thi pi আমার চিক্লোজন সিলভেতার অং ক্লেম মা ফরেস্টার ওয়ান আমার নি হালা দাগ রিসন চিপি দল দাগ মানজার এন সালং হালা সো দিপুতি রেঞ্জার কে নো পাঞ্জাবি মুনি
1: ও
0: নাসি নে ফানাং পুলো না পুরিয়া দল চকলো প ফরেস্টার ক্লেম বের নো ওয়ান আতিমা লানো না ক্লেম দিন কে রিটায়ার কে দাম জিয়া মুনি ল নাসি চিক্লোজন নি বেল নাসি বাং সুতি এন ল লিপ এন ল চিক্লোজনিতা চিক্লোজন দাম ল নন চিক্লোজন আং ক্লেম নো তেন পারমানেন্ট আফান ফরেস্টার ওয়ান অফ দেট বো না থাং সুনা আলো মাসি নি পুলো নি সনে মাথাতে আতে নি কে পুরি না লা নি কে বিএ পাস নি এমএ পাস নি পুসন চি পুডন দালো নি ক্লেম ক্লে সসা গরি কে নি কে পুরি লা ফরেস্ট ল হাবি লুচক তো নি পুরি মো দেট বো
1: কলা
0: লেলে দেট পনি ফ্যামিলি পেন মানু নে দেট পা মুগলু পুচি থা থাই দেট পো ফ্যামিলি চিপাচি নিয়া থাই দেট পো হালা মানে ক্রাই আমারা ফিকে পুল ও না তুম কার বিতু সাকুরি নি হাং লিতা লং পথ সাকুরি লং ও যা পচক দা পমাত নে তাই দি কাম বউ রিজাইন পি দেট ভাং জিল আকো দো দোল আপি আকো ডনবস্কো স্কুলা থানুলো লাদা তানুলো মানে বিদা সিং লেং নন এমএলএ আসার লেহাই হেম শর্মা ডনবস্কো সি থান
1: ও
0: তালাং লিতা পিকে ইরিবু বুবল মানে ওদের ল যে নিক্লেম নিল আমার সে নিলি ফানাং পুল বিধা সিং লেন বা নাংলি তাহা কাং বে পরীক্ষা পিনে বে লু পুল সাল আলম মাঝি মিজা হ নাসি ডন বস্ক তা আলম সৌ ক্লেম মোলা নাসং ল নসপেনা ফি নিলি আকো লুরলাংস এল পি স্কুল ক্লেম লা লুরলাংস নিলি কি দবম এল পি স্কুল

0: satu orang bangla sahaja.
1: Ahok, ahok, ahok. Ante non obi cuplek cuahut nona bangke hal bangso akai pe nona bangke penang anak cikirla dulu. Tante nona kaya hut alun alam karjuna ninghang ma.
2: Nona kaya kaya hut alun bang arju ninghang he. Tes kita non lahai lun ke dok atau kita music pun kita lahai ke improve ulu he.
1: Kelang kelang.
2: Instrument musical instrument lahai ke mew alam lo. Balun kelun thek bang ta dolo alus ta dolo pin su ta dolo
1: idun bani ba kan jong
2: ne de sondokan to terang alun mai ke jumi alam lo sar therong pi alun ako dok mo kata ko mama ju in dolang lahai muni tum dolo alus rum ta dolo bari rong phar pi aprang su sikola aprang ka dam terang pi nasana ta ako ala rupina krupi lahai tum abang tu ulah he, jumlah tak nonovi kimiya tu nonton matro ni sialami puji pahenlo. Jekar biar lun pulote kaita aningi cidok lokal lun manggalan jumimi. Inulah lun ta aningi cidok, inulah lun ta aningi cidok. Jola pusana bang vera ke cinghan longri cinghan, bala pusana nani tua kea kisung jola haya lun. Ko bahar pon tu bisi miji, di pialam ni cinghon chenam so ki jummi lana miningkit he ekdam akala karbi darbar alum hala bangke nihang rong farsi ke tok thonon thonon so karbi dewa kaching thora towar le dam nang bang bang ke ke nonta unuti loi tumge dubomla la hay alun mane karju longte imetang ta kupine mane piloma mitang thek thedet mai mitang ta chog de sonchi chi thekla
1: aholo
2: apase la pen rong bang tarang sar ke to lun mokha sining ke li ra rong ki mi la sona harmu bang tom piar lo te mi hu
1: aho alam lo ante nang kai lo pisu sumi ke en alam asap su rata panje thanji ma
2: pisu sumi ke en alam ma ke ni to ma mane ni me thang jing ju gala pusana lo he je neli pai bang ke inti ka thar pi amen ke banre inti pi kathar pi le hai akola sani sarpi ke apra xcm mol sing ti nasani sarpi lo
1: oh
2: la bang ke ko mol sing ti ne le phan bang ke chier le no ke le phan me hai ron la ta la so thek long te la neli pai abang lo thek thi pin ha in long si do ha mi so long jon a keng pen lo si da mai মেথা দাম মূল হে শেখা লাদাখ মেথা কণী পায় আতে হাং লং তার দুঃখ দো হালা দুঃখ চিহি হি দোয়ার লো সতুম হে দো পে নিলি পায় ডাক নিতে হেমরাং লে রক মানে একচুয়ালি এত মৌল সন হে জাপরাং নিলি পো আলো সোয়েন ল আমার লাস নিলিপি সার পো হে হালা বাঙাত ছিল আক সোপ নদোলা থাক ছিল মানে হালা সোর মহামারী দো
1: ও
2: সকি সুদ আমার ছিয়াত নিপই নুবে আমার সে আকর আকর পি আপক সিচেন আমার সে আকর পি পক নিলি পাইল মাপানে ছিল সমার বাং থমা নিলি সাবরা বাং ছিল তা নিলি পায় বাং লু থেক থিপিন আক আতে হাং ল দুঃখ পোয়াই ফাক সিতা ইসিয়া বাং মানে স্পিরিটেড পিক যে নিসুপো লু থেক নাং জি পবাং বড়ি পিক আনি হাং পিক না সে নিলি নি ইনভেটা হেমিপি সেটা নিলিপা হেমিপিটা নিলি নি হুকরিতে মুপি ভান্ডা ক্লাস সি টান পা পড়ি অন্য হাইস্কুল নিলি গে বাংকে

0: লাকে আকাশবাণী রিপো জ্যামেকে বংবম লাকে এফ এম বেন পেন ফারো সিরা তকবর সিরকে মেঘাহার্স নিউজ অন এয়ার এপলাপেন রেস আই এপেন স্টামেনালিতুম আকাশবাণী রিপো জ্যামেক আর জুইগলং জে আরুন্থু ওয়ারমোনা জ্যামে গাংডেংলং পেন ওয়ারমোনা ফান কেরাই কমা পুঠাক সুমুটি ইংলিম পি পেন কেঠান পন লামজের আর জুইগসিনা
1: পিনি নেলি নাংলি টুম্পেন এনভাইরনমেন্ট প্রোটেকশন মাতে ভারমন কে রাইকম কেনাং সৎ আপুথাক লামজির চেথান দামজি আফানসি নীলি বর ইলো পিরথেয়া লং ভারমন হেনলো ইলি টু মুনিত আকাই আচিথে লাপেন কেরেং এট আপি আচিথে আফান কে রাইকম আবাংলো লাসি ভারমন পাচি হু হেদ নাংজি কাইকে তা ইলি টুম লানা দুনভের নাংজি লাসন আসাই ক্লেমলোতে ভারমন আত মন তে প্রিন্তা ইংথির এটপ লাপেন রেংডক রেং নি পেন কাই দোদুন লংপ তাংতে ভারমন মাতে এনভাইরনমেন্ট কপিয়া ফানসি কিপুদামল ভারমন পুলো তাংতে তোমন ল্যাং লাপেন লংলি লাকাটো কাবে ইলি টুম আদুং আড়াই কপি পিসি দোলমা পাংথেক পেন চিনি লংলো লাসন সি থেংপি থেংপ্রাং বাব্বি রিকাং রিনুই আসন সনামির আজাদ জাদা পি আজাদ জাদা ভো লাপেন মনিত মনিত পুলো টাংতে পেই পো হেমাদুংারাই কেদোরাব জিরপি জিরপো লাহাই হুই আফান্তা ওয়ারমন পুসি পুদাম ইলি তোমা ওয়ারমন কপি পিল চেথানদাম ইকসেনাং মনিত কেদোয়াদিম লাসন সি হেমটুন বিল্ডিং মাতে থেদুং থেদুং আহেম হিথি কুলাত কার্ডম আহেম লোকাচার লি আহেম সাই হেম লাপেন কেদাম কেবাংজি আফান সাইকেল মটর তেলং রট আহেম লাপেন আনপার্টা তৌভার আসন সন কাটি কি কেজুই কেলাং আদিম থেংপি থেংপ্রাং নামপি নামদুর লাপেন ইংলং হাইহুই হেনলো লাপেন কেরেং এট আপি পুলো টাংতে হেম আলং কেপাং রেঙা মেথান মেংকালু ভো বি ফাক চাইনং চেলং লাপেন লাংরই লাংজেং তালো আবি লাপেন তালো আবি আলং কেদো আলাং আক থেংপি আরং আলং আরো আলং কার্ডন আজাত জাত আবু প্লিপ্লি আতুম মির আপু আলং কাচং সিপ কিলির সিপ আবাব আরলো লাপেন কিলির সেং সিনিংসং লাকাদো কাবে আফান্তা ওয়ারমন পুসি পুলো ওয়ারমন কে ইলি তুম আকেনাং দো আনতা ইপিলো লাসন সে মনিত লাপেন কেরেং এট আপি আতুম আন চেথে কেবাং ফুন জি আফান তমন নাং পিলো লাং কাং ইরাহুত জুন লংলো কাংচি রাহুত আন চলংলো লাপেন মনিত আবাং কাচেপা বিন জি আফানটা আসন সন আপেরি ইপিলো লাকাদো কাবেতা ইলি তুম ওয়ারমন পেন্সি লংলো পিরথেয়া লং কপি কোসন পেন্সি ওয়ারমন নাং কে তেরারেত মাতে কাচে হুয়ারেত লাবাং সো আপুথাক চিনি দাম ইকসেনাং কাইকে তা পিরথে আমনি দা তুমসি ভারমন আফান পাতেরলো লাপেন পাচে হো আসাই তা ক্লেমলো লাসোকে পাতের আসাই আজক মনিত আক আপ্রাণ লাপেন কেরেং এট আপি আক আপ্রাণ আফান তা পানা হকলো লাংরয় লাংজেং আলং আসন সন কে এন এ হরমু ওয়ার্থাপসি পাসা উর্বমলো কেপাংথি রাবাংফু বাংফিকে আবেদেত বন্তা কেবার কেপাসা উর আসাই আফাই আবাং কে দো লাকে কাদো কাবে তা আতুমতা চিনি পেটলো লাসন আলাং জুনলোতে এ অক এ প্রাণ আফান ফেরে মেমে আকে সৌমানপো লাসো আজয়নী লাংরয় লাংজেং আলং কে দো আজাদ জাত আপি হৈ হুই আতুমতা আ অক আপ্রাণ হিংনো সি বীরবমলো থেংপি থেংপ্রাং কেপাং জক আকে নাং সৎ আথেমা ইলি তুমাফান কেরাই কম আবাংলো থেংপি পেন আসন সন মনিত আতুম সেলাম লংলো লাসন সি হেম কেকিম কেরাংজি আফান কাংনি আদিম আলমিরা ইংহাপ পেপার মাতে লো লাপেন আকাপ্রে কাপ্রে কাসনতা সেলাম পন লংলো সিতামে আকেনাং সত নাই কে চেথে কেবাংজি আফান তমন কে মেনাং কিপি হেনলো আকেনাং সত নাইলো বন্তা ইলিতুম থেংপি কেপাং জগজি

আলার থেংপি কিপি লাপেন আলে কে লংজি আফান থেংপি পাবির বমলো লাসি থেংপি ইলিটুম পিলোটে পিরথে আবার মন আফান্তা ফেরে মেমে আংথেক দোকজি থেংপি কেপাংজক থু হেনলো ইলিটুম আক আপ্রাণ আফান্তা এরাইপো ইলিটুম কাদো কাবে আতুমতা লাসন আবার মন আপিরথে আলংসি দোলো লাসি ভারমন পেন কাচেরাপ হেড আসনলো লাপেন কেপা মেসেন জি আফান ইলিটুম আরি ডেঙ অলংসি দোলো কাইকে তা কেপাং থির জি আফান সাই ক্লেম পনংজি লাসন কেপাং থির জি আফান কোসন আসাই পেনসি ক্লেম নাংজি কাইকে তা কেচোটাং আচিপ চকলেট আহম আপ্লাস্টিক হিম আবর আপ্লাস্টিক লাপেন কিথু কাংচে মাতে আকে তেরা হরমু লংলে আঠাক আলং বার্থাপ থেদাত নাংজি কে ক্লেম নাংজি আসাইকে কাইকেটা কেচোটাং আহম হৈ হুই বার্থাপ থেরা কেবারাদিম মাতে ডাস্টবিন লঙ্কালিতে এলং আদিম হিলিক হুটপেন হাডাকসি ওয়ার্ডামচর নাংজি লাপেন আনপারটা মিট হরটো নাংজি আর্নিবাং তা বাবি রিকাং রিনুই লাপেন লাং কেচর আসাই পি নাংজি আথেমা কেচোজি আন ইলিটুম আফান ইপি নাংিং থে ইংক্রয় তোবার লাপেন কিজুই কেলাং আদিম লং ইংথক থাপ থেদাত নাংজি ইংথকজি পুলো তাংতে ডাস্টবিন মাতে কিথু কাংচে আদিম আলংসি ইংথক দামচর নাংজি নন লিরমিয়া কায় আহুত প্লাস্টিক আহরমু এন এডাদ্রাপ পি পেন কেথাক রিকাং পেন কাসেলাম আজাম্বরং লাপেন মেথাং কার্বি আজাম্বরং হাই হুই পেনসি হিথি কুলাত আলং কাচনাম আহরমু কেথাপজি আফান পে আজারং কে এন পাংলুম তেত নাংপ প্লাস্টিক লাকে ইসি ফেরে মেমে আহরমুলো আথেমা প্লাস্টিক লংলে আঠাক আলং ওয়ার্থাপলোতে লাসো আপ্লাস্টিক আনিংকান নিংকানতা থুথে লাপেন ইংজিরন এ লাসো আজক ওয়ারমন আফান কাহিং নৌপিক আসাইলো কাহিং নৌটাং লাপেন কে এন এ আহরমু আনকে মেথর এট নাংজি কিজোনালাং মাতে ইলিটুম ল্যাং কে এন আহুত কাছেরে কেনাং সট লাপেন কোনাতনি কেবাক ডাকডো পুলো তাংতে মার্থিন পামি নাংজি লাপেন পাইপ টেপ হৈ হুই তা ইংকির পামি নাংজি আথেমা লাং তা কাই চেথে কেরেংজি আফানলো লাসি কাচেরে আকে নাংসত লাপেন আনপার তা বারপি বারসো কেডো আদিমলংতা পাংথির জির নাংজি নাতনি চিটিবক দোলোতে কামেন থু কামেন উয়াংনিম কেক্লান আজক মনিত আক আপ্রাণ আফান কেসো চলংলক তাহাই লাসি লাসন চিটিবক দো পুলো তাংতে লাং কেপালি আদং কেথো দুন আকে নাংসত লাপেন ইলিটুম আসন সন আমির রিকাং রিনুই হাই হুই আফান কাংহন আসাই ক্লেম নাংজি ইলিটুম কেবে তাপ কিফুর তাপ মাতে আকে নাংসত আনকে ইলিটুম পাংজক নাংজি লা আনকে মে আপের থে আলং মনে তাতুম আসন সনা হরমু লংলে আথাক আলং ওয়ারথাপসি কেচে বুং নাংপ্লাংলো লাসো আজক লংলে লাপেন তোমন টিপ্রিন আবার মন আফান্তা কানাহক নাংডো বমলো লাংরয় লাংজেং মাতে তালু আলাংবি আলং প্লাস্টিক আবং কে এন এ আপে রি আকেটের আসন সন প্লাস্টিক আহম হিজিম মেমিয়া হরমু কেবারথাপ আজক ল্যাং আর লো কেডো আপি আতুমতা লাহাই আহরমু কেচো তাপ আজয়নি আবুর আকেসো লংলো লাপেন লাখ লাখ কিঠি আফাইতা নাংবাদলো লাহাই হই আকেসো আবুর আতমন ইংডাংসি মনিত আতুম আক আপ্রাণ আফান্তা ইসি ফেরে মেমি আংথেকলো লাহাই কে এন এ আ প্লাস্টিক সিসা বং প্লাস্টিক আবং লাপেন আসন সন কে এন এ আহরমু পুথত এন থুমে মাতে পামি থুমে লাকে রিসাইকেল পুসি পুলো কে এন এ প্লাস্টিক আহরমু পাংরুম পেন কে না মাতুমালং জর্দুন দেতাচ হালাতুম পুথত আসন সন প্লাস্টিক আহার লুং আকাশু হৈ হুই সেলাম থুপো লাসন রিসাইকেল মাতে কেপা মি আসাই আবাং ফুটিন তাকলেমলোতে পিরথে আর জে ক্লারপো লাপেন ইংথির এপো ওয়ারমন আফান কেরাই কম কেনাং সৎপুরা পিরথে আদাং আলং নিংকান ওয়াং তাবো সে কাচিক্লো নিফাই ফওয়ার নিকে চিংরুম পেট পেন পিরথে আওয়ারমন

0: নম্বর কে থম কারেন মাতে মে কাছে থর আহত আকেলে আমি পেকার কে ডেট নাংজি নাংলি আকে নাং আবিলো টাংতে পামেপ এডজি আফান বর ই ইক নাংজি নম্বর প্লি হিথি কুলাত লঙ্কে দাম আহত প্লাস্টিক আহরমু এন এ ডেটরা পে আজাম্ব রংলে নাংলি এন ইক তামে নম্বর ফোর পেপার মাতে কাপড়ে কাপড়ে কালো কে এন পানাহক হে ডেট নাংজি নম্বর থ্র কে এন এ আহরমু মাতে কেবার টাং আহরমু পুথত রিসাইকেল মাতে পাংরুম থু পেন আকি মি সেলাম থু লোতে আকে তের আবার মন আফান ইং আর মুচত পো নম্বর ট্রক সি নাম্পি নামদুরালং মে কেথর মাতে মে কেপা চু পেন কেপাচেতে রান ইং তনাংজি নম্বর নারকেপ আসন সন আ অ কেচু কেপাজুম আকে নাং সন নম্বর কেপ মেথাং আসমার লাপেন রং রূপ আরলো জিরপি জিরপো আতমাফান বার্মন আপুথাক চে রক্তক আসাই থান পারে বম নাংজি নম্বর ক্রে ইসি কাতি কি কাফে জো আহুত আসন সন আদবাই রিক্রে ডেট নাংজি কাইকে তা দবাই পিপে পিন আহান আ আন লাপেন আঠে সেরে সি চোবের নাংজি নম্বর ক্রেহিনী লাংরয় লাংজেং আলং কেচো টাং আহম কিজুন টাং আ প্লাস্টিক আ বং হাই হুই বার্থাপ থে ডেট নাংজি লা কাদো কাবে আসাই হাই হুই ইলিটুম ক্লেম পন বম পুলোতে বার্মন আপিরথে আফান রাইকম থেকপো লাপেন ইলিটুম মনিত আকাই পেন চেংলক কেরেং এডাপি আতুম আন্তা রেংডক রেংনি পেন দোদুন লংপো লাসি পিনি বার্মন কে রাইকম কেনাং সরাপুথাক নাংলিটুম পেন লাপুয়ানসি চেথান পনিক চটল
1: লাপনপর নাংলিতুম ওয়ারমন আজামে গাংটেং লংপেন ওয়ারমন আফান কেরাইকম বুধাক সুমুটিং লিংপি পেন কিঠান পনলাম জের আর জুই লংটাংল লাকে আকাশবাণী ডিপু

লাকি আকাশবাণী ডিফু আদন্থু কার্বি লামার জানালুন আর জুয়েকসিনা কার্বি লামার জানালুন কেরত কেপার জু জামে গ্যাং ড্যাং লংপেন কেচেং সি রং নম্বর আলামার জানা লংপেন মঙ্গল রংপি লাপেন বারি রং ফারপিয়া টোপেন কেলুন আর জুয়েকসিনা আলুন আলাম থেলাকে চংহং ডিংলো লাবাং সালুন কাবন দাবাং মঙ্গল রংপি তো তাংতে আর জুয়েকসিনা

রং নম্বর লামার জানা লং পেন মঙ্গল রং পিলা পেন বাড়ি রং ফার্পি অটো পেন কেলুন আর জুই লং টাংলো আদুন্থু লেখা লামার জানা লং পেন জিতেন তেরাং লাপেন মিরমিলি রংপুর পিয়া টোপেন কেলুন আর জুই সেনাং আলু নালাম থেকে কেদো কেদাম চেরে টু লাবাং সলুন কাবন না বাং জিতেন তেরাং

নরহে নাং লিটুম লেখা লামার জানা লং পেন জিতেন তে রাংলা পেন মিরমিলি রংপ পেটু পেন কিলুন আর জুই লং টাংলো আদন্থু লামচা কালামার জানা লং পেন খন সিম তে রাংলা পেন মিরমিলি রংপ পেটু পেন কিলুন আর জুই সেনা আলু নালাম থেকে রা নাম লবাং সোলন কাবন দাবাং খন সিম তেরাং

কার্বি লামারজান আলুন কেলট কেপার জৌঝামে গাংডেং লংপেন আদন্থু দিদি মলোরিয়া লামারজানা লংপেন বিদাসিন রংপিলাপেন বাড়ি রং ফারপি আটোপেন কেলুন আর জুক সেনাং আলুন আলাম থেলকে সেংভে চেপা ওইরি দেনা।

নলহে নাংলিতুম দিদি মুলরি লামার জানা লংপেন বিদাসিং রং পিলাপেন বারি রং ফার পিয়াটুপেন কেলুন আর জুই লংটাংল আদুন্থু লামসামা লামার জানা লংপেন জীবন তেরন বেন কেলুন আর জুইক সেনা আলোনা লামথেলেঙ্গে ওয়াংজি মেনেপু

নরে নাং লিটুম হেমকার জঙ্গলামার জানা লংপেন রাজু রং ভারলাপেন রবিনা ক্রুপিয়াটুপেন কিলুন আর জুই লংটাংল কার্বি লামার জানালুন কেরত কেপার জুই জামে কাংটেন কেলাপনসি কাংটনিল লাকে আকাশবাণী ডিফু জাইমে কার্জলং বমলাকে এফ এম বেনপেন ফারুই সিরা তকবরা সির কেপ মেগাহার্স নিউজ অন এয়ার এপ লাপেন রেস আয়াপেন স্তামে নাং লিটুম আকাশবাণী ডিফু জামে আর জুই লংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই কেপ লেংটাং লোপসে ট্রান্সমিশন আলংকে দনা জামে সিতামে কেরত কেপার জুকে লাপানসি কাংটনিকলো পিনি কন্ট্রোল।